অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন মোহাম্মদ রফির কণ্ঠে বিভিন্ন হিন্দি ছায়াছবির গান। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হলো।

আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন লোকসঙ্গীত, শিল্পী অর্পিতা চক্রবর্তী।

মহুয়া গাছ। কি? একটি মহুয়া গাছ। কোন লাগর কোন লাগরি নয় গো। হঠাৎ করে শ্রীরাম মানাইছে নাই গো। সুভাষ চক্রবর্তীর

0: আমরা এখানে উপস্থিত 8 থেকে 80 সবার জানা, তাই সবাই মিলে একটা লাইন।
1: লোকগীতি শুনছেন অর্পিতা চক্রবর্তীর কণ্ঠে।
2: পূব দিকে মেঘ এল, পশ্চিম দিকে ঝড় দিল, হে দিদি।

0: अरे ना दीदी तो कांच को ले दिखाई दीबो, चलो जब सीधा बाबर घर बा, चलो जब सीधा।
1: परपर तीनखानी लोकसंगीत सुनलें, शिल्पी छिलें अर्पिता चक्रवर्ती। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমেই শুনুন চিকনগুনিয়া নিয়ে কিছু কথা।
2: থাম্বুইবার জাকমা বাই কবংমা বেরাম মানজাকমা রুগনি বিসিঙ্গ

ơi tôi khá bôi ơi ơi hê hê bà đi là hai ta đâu khá phải.

말에 저처럼 사자오포 말에 말도 자자오포 제주 분도 아우나 아이고

হাত হবাই মা ওয়াফা শেষ পর্যন্ত অনলাইন।

开开多难呢，得生下来用来开，来就过点用来开，把这粗粮杂草放把里买对。

要起来擦来呀，妈呀，打来，疼来看，啊，不然办得疼来看。

盼望长发大树都大哟，哎，妈呀快哟，就干那不能快哟，就干那不哟，哎哎哎，都是来，不偷不见个。

কপড়া খেলাম বানাও কাল পছে দে দাদা ও

মাই দুখিয়া হা চমলাই তেলে থমতম ফুলছে মুখিয়াই হই মানে খুমতম কানছে দাদাই হই আমগো মায়ন ছাবুয়া।

마야 그냥 차 알아켜 콜라와 꺼져 꺼져 꺼져 꺼져 탕라이 넣고 나요.

Thank you.

Hey,

फाजखमा कसवय ए देखला जात्रा मोर बा देखन जात्रा चौथानो।

ককবুরুক অনুষ্ঠানে আজ প্রথমে শুনলেন চিকনগুনিয়া প্রসঙ্গে কিছু কথা, পরে শুনলেন মঙ্গল শ্রী ত্রিপুরার কণ্ঠে লোকগীতি। ককবুরুক অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্যে প্রচারিত অনুষ্ঠান কিষাণ বাণী।

নমস্কার কৃষক ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিষাণবাণী অনুষ্ঠান। জানিয়ে দিচ্ছি আজকের কিষাণবাণীর অনুষ্ঠান সূচি। প্রথমে শুনবেন আবহাওয়া বার্তা এবং কৃষি পরামর্শ। বাজার দর এ পর্বে শুনবেন বরপাথরি নিয়ন্ত্রিত বাজারের বিভিন্ন কৃষিজ পণ্যের বাজার দর। এছাড়া শুনবেন আলোচনা। আজকের আলোচনার বিষয়ে পয়লা জুন বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা, বিষয় দুধের উৎপাদন বাড়াতে গাভীর যত্ন। এ নিয়ে আলোচনা করবেন প্রাণী চিকিৎসক ডাক্তার রণজয় চৌধুরী। শুনলেন আজকের কিষাণবাণীর অনুষ্ঠান সূচি। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে।

জানিয়ে দিচ্ছে আবহাওয়া বার্তা। লেম্বুছড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ আবহাওয়ার পূর্বাভাসে জানাচ্ছে, আগামী 3 জুন সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া প্রধানত মেঘলা এবং দুয়েক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 35-36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25-26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 8 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 95-45% পর্যন্ত পরিবর্তিত হতে পারে। শুনলেন আবহাওয়া বার্তা। এবার জানিয়ে দিচ্ছি কৃষি পরামর্শ।

বিগত দিনের বৃষ্টির ফলে জমে থাকা জল থেকে বিশেষ করে নিচু জমিগুলোতে শাকসবজি বা ছোট চারাগাছের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। জল নিষ্কাশন করার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সবজি ক্ষেতে ছত্রাকনাশক প্রয়োগ করা দরকার। তবে কীটনাশক প্রয়োগ কেবলমাত্র আবহাওয়া পরিষ্কার থাকলেই করা দরকার। পুকুরের জল উপচে পড়া রোধ করার জন্যে পাম্পের সাহায্যে অথবা নালা কেটে অতিরিক্ত জল সরিয়ে ফেলা দরকার। বৃষ্টির জলে ভিজে যাওয়ার ফলে গবাদি পশুর নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। যদি রোগের কোনো লক্ষণ দেখা দেয় তবে নিকটবর্তী প্রাণী হাসপাতালে যোগাযোগ করা দরকার। পোলট্রির মেজের খড় নিয়মিত বদল করে দিতে হবে, কোনো অবস্থাতেই ভিজে খড় ব্যবহার করা যাবে না। ভিজে খড় থেকে মুরগির শরীরে অনেক প্রাণঘাতী রোগের সংক্রমণের সম্ভাবনা থাকে। বোরো ধানের চাষ যারা করছেন খেয়াল রাখবেন, আবহাওয়া পরিষ্কার না হওয়া বা জমি থেকে জল বেরিয়ে না যাওয়া পর্যন্ত আপাতত ধান সংগ্রহের সুযোগ সীমিত। সংগ্রহ করা ধান উপযুক্ত স্থানে মজুত করুন এবং আবহাওয়ার উন্নতির সাথে সাথে তা ভালো করে শুকিয়ে নিতে হবে। যেখানে ধান নুয়ে পড়েছে সেসব জমি থেকে তাড়াতাড়ি জল বের করে নিতে হবে। জল জমে গিয়ে ঝিঙ্গে, পটল, করলা, কার্কল প্রভৃতি ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে। অধিক দশের ফলে এসব সবজির পাতায় হলুদ ছোপ ছোপ দাগ দেখা দিতে পারে, যা ডাউনি মিলডিও নামে পরিচিত। আবার কোথাও কোথাও কাণ্ডের গোড়া ফেটে গিয়ে কাণ্ডক্ষরণ রোগের প্রকোপও দেখা দিতে পারে। এই রোগ নিয়ন্ত্রণ করার জন্যে কার্বেন্ডাজিম ও ক্লোরোথ্যালোনিল 1.5 গ্রাম বা মেটালেক্সিল ও ম্যানকোজেব 2 গ্রাম হিসেবে প্রয়োগ করতে পারেন। তবে ওষুধ অবশ্যই পরিষ্কার আবহাওয়ায় করা দরকার। ঢেঁড়সের জমিতে কোনো অবস্থাতে বৃষ্টির জল

দাঁড়াতে দেওয়া যাবে না। মেঘলা ও আর্দ্র অসিক্ত আবহাওয়ায় জমিতে ইয়েলো ভেইন মোজাইক ভাইরাস এর আক্রমণের সম্ভাবনা বেশি, তাই নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সোয়াইন ফিভার রোগ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা দরকার। আবহাওয়া এবং খাদ্যের পরিবর্তনের কারণে শুকরের বাচ্চাও সোয়াইন জ্বরের জন্য সমানভাবে সংবেদনশীল। নিকটবর্তী সরকারি পশু হাসপাতালের সাথে যোগাযোগ করে ওষুধের ব্যবস্থা করতে হবে। শুনলেন আবহাওয়া বার্তা এবং পরে শুনলেন কৃষি পরামর্শ। লেম্বুছড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ থেকে এই আবহাওয়া বার্তা এবং কৃষি পরামর্শ জানানো হয়েছে।

0: আপনারা শুনছেন অনুষ্ঠান কিষাণ বাণী। জানিয়ে দিচ্ছি বাজার দর পর্বে বড়ভাতের নিয়ন্ত্রিত বাজারের বিভিন্ন কৃষিজ পণ্যের বাজার দর। ঢেঁড়স প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 3,000 টাকা, প্রতি কেজি 50 টাকা। করলা প্রতি কুইন্টাল 6,000 টাকা, প্রতি কেজি 80 টাকা। বেগুন প্রতি কুইন্টাল 4,000 টাকা, প্রতি কেজি 60 টাকা। গাজর প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 11,000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 150 টাকা। বরবটি প্রতি কুইন্টাল 4,000 টাকা, প্রতি কেজি 60 টাকা। শশা প্রতি কুইন্টাল 3,000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 50 টাকা। মাছের বাজারে বড় কাতলা মাছ প্রতি কেজি বিক্রি হয়েছে 350 টাকা। আমদানি করা রুই মাছ প্রতি কেজি বিক্রি হয়েছে 220 টাকা। হাঁসের ডিম প্রতি 4টি বিক্রি হচ্ছে 50 টাকা। মুরগির ডিম প্রতি 4টি বিক্রি হচ্ছে 35 টাকা। মাংসের বাজারে আস্তা ব্রয়লার প্রতি কেজি বিক্রি হচ্ছে 150 টাকা। কাটা মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে 200 টাকা। রসুন প্রতি কুইন্টাল 12,000 টাকা, প্রতি কেজি 150 টাকা। আদা প্রতি কুইন্টাল 10,000 টাকা, প্রতি কেজি 140 টাকা। কাঁচা লঙ্কা প্রতি কুইন্টাল 7,500 টাকা, প্রতি কেজি বিক্রি হচ্ছে 100 টাকা। পেঁয়াজ প্রতি কুইন্টাল 2,500 টাকা, প্রতি কেজি 30 টাকা। পটল প্রতি কুইন্টাল 6,500 টাকা, প্রতি কেজি 80 টাকা। আলু প্রতি কুইন্টাল 1,200 টাকা, প্রতি কেজি 20 টাকা। চাউল প্রতি কেজি বিক্রি হচ্ছে 45 টাকা। ঝিঙ্গা প্রতি কুইন্টাল 6,500 টাকা, প্রতি কেজি 80 টাকা। কারকল প্রতি কুইন্টাল 4,500 টাকা, প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 টাকা। মিষ্টি কুমড়া প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে 3,000 টাকা, প্রতি কেজি 40 টাকা। টমেটো প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে 3,000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 50 টাকা। শুনলেন বাজার দর পর্বে বড়পাথরে নিয়ন্ত্রিত বাজারে বিভিন্ন কৃষিজ পণ্যের বাজার দর। আপনারা শুনছেন অনুষ্ঠান কিষাণ বাণী। এখন শুনুন আলোচনা। আজকের বিষয় পয়লা জুন বিশ্ব দুগ্ধ দিবস। এ উপলক্ষে দুধের উৎপাদন বাড়াতে গাভীর যত্ন, আর আলোচনা করছেন প্রাণী চিকিৎসক ডাক্তার রণজয় চৌধুরী। শুনুন ওনার আলোচনা।
1: আজকের আলোচনার বিষয় দুধের উৎপাদন বাড়াতে গাভীর যত্ন। এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রাণী চিকিৎসক ডক্টর রণজয় চৌধুরী। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
2: নমস্কার।
1: আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে দুধের উৎপাদন বাড়ানোর জন্য কিভাবে প্রাণীপালক ভাইয়েরা গাভীর যত্ন নেবেন। পয়লা জুন আমরা বিশ্ব দুগ্ধ দিবস পালন করি। এই পয়লা জুন বিশ্ব দুগ্ধ দিবস পালন করার যে একটা উদ্দেশ্য রয়েছে, প্রথমে সেই উদ্দেশ্য সম্পর্কে আপনার কাছে জানব, তারপর প্রাণীপালক ভাইয়েরা যারা গাভী প্রতিপালন করেন, যারা অল্প পরিসরে করেন বা বিশাল আকারে করেন, তাদের উদ্দেশ্য কি রয়েছে বা কিভাবে তাদের এই সময়টাতে গাভীর যত্ন নিতে হবে বিস্তারিতভাবে আপনার কাছ থেকে জানব।
2: নমস্কার, আমি ডক্টর রণজয় চৌধুরী। আমি বর্তমানে ভেটেনারি অফিসার হিসাবে ঋষ্যমুখ ব্লক ভেটেনারি হসপিটালে কর্মরত রয়েছি। প্রথমে আমি আকাশবাড়ি বিলোনিয়াকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য, বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো প্রথম বছরই আমরা পয়লা জুন বিশ্বব্যাপী ওয়ার্ল্ড মিল্ক ডে মানে অনুষ্ঠানটি পালন করে থাকি। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের উদ্যোগে এই পয়লা জুন দিবসটিকে আমরা ওয়ার্ল্ড মিল্ক ডে হিসাবে গণ্য করে থাকি। এই ওয়ার্ল্ড মিল্ক ডের মূল উদ্দেশ্যই হল জনগণের মধ্যে সচেতনতা বা অ্যাওয়ারনেস সৃষ্টি করা, এই দুধের পুষ্টিগুণ সম্পর্কে বা দুগ্ধ খামারিদের অবদানকে আমরা স্বীকৃতি প্রদান করে থাকি ওই দিন। তাছাড়া বিভিন্ন যে সমস্ত সায়েন্টিফিক টেকনোলজি যেগুলো নতুনভাবে আসছে ডেয়ারি সেক্টরকে উন্নত করার জন্য, দুধের উৎপাদন বাড়ানোর জন্য, এই সমস্ত কিছুকে আমরা ফার্মারদেরকে সেন্সিটাইজ করে থাকি এই সমস্ত কিছু নিয়ে এবং ওদেরকে অবগত করে।
1: ওই একটা দিনকে উদ্দেশ্য করে প্রাণীপালক ভাইদের সামনে আমরা সমস্ত রকম এই ব্যাপার নিয়ে, গাভীর যত্ন থেকে শুরু করে কিভাবে দুধের উৎপাদন বাড়ানো যায় বা বিভিন্ন ধরনের বিজ্ঞানসম্মত কি কি উপায় রয়েছে সবকিছু নিয়ে আলোচনা।
2: প্রতি বছরে আমরা বছরের প্রতিটি দিনই কোন না কোন ভাবে আমাদের ইনপুট দিয়ে চলেছি দুগ্ধ উৎপাদন বাড়ানোর জন্য, স্বয়ংসম্পূর্ণ করে তোলার জন্য একজন খামারিকে। এই পয়লা জুনটি পুরো বিশ্বে একটি এমন একটি একক দিন যে দিনে আমরা পুরো পৃথিবীতেই ওয়ার্ল্ড মিল্ক ডে হিসাবে এটাকে পালন করে থাকি এবং পুরো পৃথিবীতেই ওই দিন আমরা কোনো না কোনোভাবে কিছু ইনপুট দিয়ে থাকি, যাতে আগামী দিনে এই ডেয়ারি সেক্টরে আমরা আরো সমৃদ্ধ হই, আরো শক্তিশালী হই, আরো সম্পূর্ণ হয়ে উঠি।
1: আচ্ছা আচ্ছা, যারা গাভী প্রতিপালন করেন প্রাণীপালক ভাইদের জন্য আজকে যে বিষয়টা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, কি করে আপনারা গাভীর পালনের মাধ্যমে স্বয়ং সম্পন্ন হতে পারেন, কিভাবে দুধের উৎপাদন বাড়াতে পারেন, বিশেষ করে এ নিয়ে আমাদের আজকে আলোচনা। তো বর্তমান সময় নিয়ে আমি বলব, যেহেতু এখন তাপমাত্রার খুব একটা প্রভাব রয়েছে, এই সময়টাতে গাভীর কি ধরনের হিট স্ট্রেস হতে পারে বা এর লক্ষণ কি থাকতে পারে, তাদের কি ধরনের উপসর্গ তৈরি হতে পারে?
2: আমরা দেখে থাকি এই গ্রীষ্মকালীন সময়ে এই যে পরিবেশের তাপমাত্রা স্বাভাবিক থেকে অনেকটাই বেশি বেড়ে যায়,
1: ঠিক
2: এবং এক্ষেত্রে পশুর উপর প্রচন্ড পরিমাণে তাপজনিত প্রভাব বা যেটাকে আমরা টার্মে হিট স্ট্রেস বলে থাকি সেটা দেখা যায়। এতে কি হয়, গাভীর শরীরের যে তাপমাত্রা, যে হিট রেগুলেশন প্রসেসটা থাকে সেটা সঠিকভাবে হয় না, সেক্ষেত্রে স্বাভাবিক থেকে তার শরীরের তাপমাত্রা অনেকটাই বেড়ে যায়। গাভীর শরীরে জেনারেলি আমরা 101 ডিগ্রি বা 101.5 ডিগ্রি নর্মাল ধরে থাকি, কিন্তু এক্ষেত্রে সেটা আরো বেশি বেড়ে যায় এবং এক্ষেত্রে আমরা প্রায় কিছু সিমটম বা লক্ষণ দেখে থাকি। পশু হাঁপাতে থাকে, সে খাদ্য গ্রহণ কমিয়ে দেয়, এবং যেটা আমাদের আজকের মূল টপিক যে দুগ্ধ উৎপাদন, যেটা মূলত যার জন্য আমরা গাভী প্রতিপালন করে থাকি, সেটাই হ্রাস পায়।
1: কোন রকম জলবায়ুর কোন রকম প্রভাব যাতে দুধের উৎপাদন কমাতে না পারে সেটাই থাকবে আমাদের লক্ষ্য।
2: হ্যাঁ, সেটাই আমাদের মূল লক্ষ্য থাকবে, কিভাবে পরিবেশের তাপমাত্রা এবং আর্দ্রতা সেটাকে আমরা বিট করে আমরা আমাদের দুগ্ধ উৎপাদনটা ঠিকভাবে বজায় রাখতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য।
1: সেটাই, তাহলে যেটা বললেন যে তাদের হাঁপানো বেড়ে যায় বা ক্লান্ত ভাবটা বেশি চলে আসে,
2: হ্যাঁ বেড়ে যায়। আমাদের কিছু হিস্ট্রেসের লক্ষণগুলো বুঝতে হবে অবশ্যই, যেমন পশু খুবই দ্রুত শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করে, যেটাকে আমরা হাঁপানো বলে থাকি। তাছাড়া অতিরিক্ত লালা ঝরে, পশু নিজে থেকেই সে ছায়াযুক্ত স্থানের খুঁজে থাকে, কোথাও আমরা রৌদ্রে বেঁধে রাখলে সে দড়ি ছিঁড়ে সেই ছায়াযুক্ত স্থানে যাওয়ার জন্য প্রয়াস করে। তাছাড়া তার মধ্যে দুর্বলতা, অবসন্নতা এসব এসে পড়ে, জল সে নর্মাল থেকেও বেশি পান করা শুরু করে, সেটাও আমাদের বুঝতে লাগবে যে তার কোনো অসুবিধা হচ্ছে, তার জন্য সে বেশি করে জল পান করছে। তাছাড়া দুধ উৎপাদন কমে যাওয়া, যেটা বারবারই আমি বলছি আজকে আমাদের মূল বিষয়, সেটা তো হিস্ট্রেসের প্রথম লক্ষণ।
1: আচ্ছা আচ্ছা, এই অবস্থাতে যারা প্রাণীপালক ভাইয়েরা রয়েছেন তাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, শুরু থেকে সকাল থেকে শুরু করে একদম রাত্রি অবধি তাদের যে যত্ন করা সেটা অন্যান্য স্বাভাবিক দিনের মতো হবে না, নিশ্চয়ই
2: অবশ্যই না,
1: কিছুটা পরিবর্তন আসবে, সেক্ষেত্রে কিভাবে তাদের সকাল থেকে তাদের যত্ন নেওয়া উচিত?
2: গরমের সময় কি হয়, আমি প্রথমে বললাম গরমের সময় গাভী তার খাবারটা কমিয়ে দেয়, শ্বাসপ্রশ্বাসের কষ্ট তো দেখাই যায়, তার জন্য সে খাবারটা কমিয়ে দেয়। তো যখন খাবার কমিয়ে দেয়, কিন্তু আমরা সেটা থেকে দুধ তো আমরা অবশ্যই ধোয়াচ্ছি, তাতে কি হয়, পশুটা তার নেগেটিভ এনার্জি ব্যালেন্স, মানে সে যতটুকু খাবারের মাধ্যমে পুষ্টি পাচ্ছে তার থেকে বেশি শক্তি সে খরচ করছে শরীরের তাপমাত্রা বজায় রাখার জন্য, পাশাপাশি যে মিল্কিং স্টেজে পশুটা রয়েছে তার জন্য। তো পশু যখন নেগেটিভ এনার্জি ব্যালেন্সে চলে যায়, ধীরে ধীরে তার দুধের উৎপাদন ক্ষমতাও কমে যায়, সে দুর্বল হয়ে পড়ে। তো আমাদেরকে এই যে কন্ডিশনটা, সিচুয়েশনটা, সেটা থেকে বের হওয়ার জন্য আমাদের মানে অত্যধিক সতর্কতার সাথে কাজ করতে হবে।
1: খাবার থেকে শুরু করে
2: বাসস্থান, পরিচর্যা, প্রতিটি ফ্যাক্টরি আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি আমি প্রথম শুরু করি বাসস্থান দিয়ে, সেক্ষেত্রে আমরা যে গোয়াল

0: ঘরটা থাকে, আমরা অধিকাংশ বাড়িতে গোয়াল ঘরটা কিন্তু টিনের হয়, তো এতে অনেক প্রকার হিট অ্যাবজর্ব করে থাকে, এটা তো ঘরটাও গরম হয়ে থাকে। তো আমাদের অবশ্যই প্রথমে যখন বেশি দুপুর টাইমটা যখন হিট বেশি থাকে, তখন আমরা টিনের চালটার মধ্যে একটু জল ছিটিয়ে দিতে পারি, যাতে চালটা একটু ঠান্ডা হয়। যে গোয়াল ঘরটায় রাখা হচ্ছে ঘরটা যেন সম্পূর্ণভাবে শুষ্ক থাকে, কারণ যদি সেটা জলে ভিজা থাকে আর্দ্রতা বাড়বে, যখন তাপমাত্রা আর্দ্রতা দুটোই বেশি থাকে এটা পশুর উপরে অত্যাধিক ভাবে স্ট্রেস দেয় এবং তার দুধের উৎপাদনও কমে যায়, বডি টেম্পারেচারও অস্বাভাবিকভাবে বেড়ে যায়, হিট রেগুলেশনটা সঠিকভাবে হয় না। তাছাড়া আমরা ঘরের চালের মধ্যে একটু ছন বা খড় যেটা বলি, শুকনো খড় সেটাও একটু ছড়িয়ে রাখতে পারি, যাতে হিট অ্যাবজর্পশনটা কমে যায়। তাছাড়া গরুর ঘরটাকে আমাদের খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে অবশ্যই রাখতে হবে, কোন প্রকার আদ্র কন্ডিশন যাতে ঘরের মধ্যে সৃষ্টি না হয় সেটা আমাদের নজর রাখতে হবে। তাছাড়া বাসস্থান ছাড়াও যদি আমি খাবার মানে খাদ্যাভ্যাসের উপরে আসি, আমাদের গরুকে নর্মাল থেকে বেশি খাবারই দিতে হবে, কারণ সে এখন মিল্কিং স্টেজে আছে, সে যে দুধ দিচ্ছে তার জন্য তার অধিক পুষ্টির প্রয়োজন রয়েছে। তো আমরা যে শুধু তাকে পেট ভরিয়ে দিলাম তাহলেই হবে না, আমাদের
1: সুষম
0: খাদ্য প্রয়োজন, কারণ আমরা গরু থেকে যে খাবারটা পাচ্ছি সেটা কিন্তু পৃথিবীর একমাত্র সুষম খাদ্য। তো গরুটারও সুষম খাদ্যের প্রয়োজন হয় সেই সুষম খাদ্য প্রোডাকশনের জন্য। তার জন্য আমাদের যে শুধু আমরা শুকনো খেয়ে দিলাম, গ্রামীণতে এটাই বেশি দেওয়া হয় পেট ভরিয়ে রাখার জন্য, তাতে তার পেটটা অবশ্যই ভরে যাচ্ছে, সে হয়তো অন্য খাবার তারপরে খাইতে চাচ্ছে না, কিন্তু সে পুষ্টিগুণ সম্পূর্ণ হচ্ছে,
1: যেটা আমাদের উদ্দেশ্য দুধের উৎপাদন বাড়ানো,
0: উৎপাদন বাড়ানো কোনোভাবে হচ্ছে না। সেক্ষেত্রে আমরা দেখি প্রায় সময় খামারিদের থেকে আমাদের কাছে অভিযোগ আসে, দুধের উৎপাদন তো হচ্ছে না,
1: গাভীর পেট তো ভরে আছে কিন্তু
0: পেট ভরে আছে, আমরা খাবার দিচ্ছি কিন্তু আমরা দুধ পাচ্ছি।
1: সেটাই,
0: সেটার মূল কারণই হলো গিয়ে খাবার তো আপনারা দিচ্ছেন কিন্তু পুষ্টি সম্পন্ন খাবার আপনারা প্রোভাইড করতে পারছেন না। তো তার জন্য আমরা কি করব, আমরা গরুকে
1: সবুজ খাদ্যটা বেশি
0: পরিমাণে সবুজ খাদ্য বেশি দেব। গরুটা এখন মিল্কিং স্টেজে আছে, ওকে আমার ক্যালসিয়াম খরিজ মিশ্রণ যেগুলো আমাদের গভর্নমেন্ট হসপিটালে রয়েছে,
1: আচ্ছা আচ্ছা,
0: তো আপনারা এগুলোর সুযোগ সুবিধাও এসে নিতে পারেন আমাদের হসপিটাল থেকে, এবং খাদ্যের মধ্যে যদি এগুলো যোগ করেন অবশ্যই তার দুধের যে উৎপাদনটা সেটা সমপর্যায়ে থাকবে বা বৃদ্ধি পাবে, সেটা কখনোই কমে যাবে না।
1: আচ্ছা আচ্ছা,
0: তো তার জন্য খাবার দেবারও একটা সময়ের ব্যাপার আছে, যেহেতু গ্রীষ্মকাল খুব গরমে যখন বডি টেম্পারেচার অটোমেটিক বেড়ে থাকে তখন সে গরু একটু নিজে থেকে খাবার কম খেতে চাইবে, সেই সময়ে ভোরবেলা সকালবেলা বা সন্ধ্যাবেলা যখন খাবারটা যখন পরিবেশের তাপমাত্রা কম থাকবে সাধারণ অন্যান্য সময়ের তুলনায়, সেই সময় খাবারটা দিলে সে খাইতেও চাইবে। এবং অবশ্যই আমাদের খাবারের গুণমানের দিকেও লক্ষ্য রাখতে হবে, খাবারটাতে যেন কোনো প্রকার, যেহেতু আর্দ্রতা বেশি থাকে অনেক সময় খাবারের ছত্রাক বা ফাঙ্গাই থাকে, তার থেকে টক্সিন নির্গত হয় এবং টক্সিসিটি হয় এনিমেলের মধ্যে, সেটাও গাভীর একটি মারাত্মক রোগ, এবং এতেও গরুর দুধ প্রচন্ড পরিমাণে কমে যায়। ইভেন কি মাস্টাইটিস নামক যে রোগ, গরুর থনেলা রোগ বলা হয়, এই রোগটাও দেখা যায়, যাতে গরুর দুধের পরিমাণ সম্পূর্ণভাবে এটা জিরো হয়ে যায়,
1: বিশেষ করে এই গ্রীষ্মকালে মানে বৃষ্টির মধ্যে যখন আমরা গরুকে বাইরে ছেড়ে দিই খাওয়ার জন্য, বিভিন্ন ধরনের খাদ্য এরা বাইরে থেকে খেয়ে নিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ছত্রাকজনিত রোগের আক্রমণ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এবং যেটা বললেন আপনি, যে রোগটার নাম বললেন
0: মাস্টাইটিস,
1: এটার লক্ষণ কি থাকে?
0: এটার লক্ষণে গরুর যে দুধের থনটা সেটা ফুলে যায়,
1: আচ্ছা,
0: যেটাকে আমরা আডার বলে থাকি, আডারটা অনেক ফুলে যায়, শক্ত হয়ে যায়, অনেক সময় জল জমে যায়, দুধের সাথে রক্ত বের হয় বা দুধের মধ্যে ছানা ছানা হয়ে যায়, যে দুধটা আমরা কোনোভাবেই আর পান করতে পারবো না।
1: আচ্ছা আচ্ছা,
0: অনেক ক্ষেত্রে কি হয় যে পিএইচ কন্ডিশনটা দুধের সেটাও সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়,
1: আচ্ছা,
0: তো আমরা যখন দুধটা জাল দিই দুধটা ফেটে যায় এবং ছানা ছানা হয়ে যায়, তো পুরোপুরিভাবে গাভীটাও অকাজও হয়ে যায় এবং দুধ উৎপাদনও সেটা আমরা 10-0 বলতে পারি, কারণ এই দুধ আমাদের কোনো কাজেই লাগে না। তো সেক্ষেত্রে এই মাস্টাইটিস প্রিভেনশনের জন্য আমরা বিভিন্ন প্রকার সতর্কতা ক্যাম্পিং করিয়ে থাকি এবং তার ট্রিটমেন্ট আছে খুব সহজেই, এই সমস্ত সিমটম দেখা গেলে যাতে খামারি ভাইয়েরা আমাদের সাথে যোগাযোগ করে অতি শীঘ্রই, তার আমি আবেদন রাখবো আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে।
1: যারা একটা বা দুইটা গাভী পালন করছেন তাদের ক্ষেত্রে যে নিয়ম বা বেশি পরিসরে যারা পালন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম থাকবে, খাবার দেওয়া থেকে শুরু করে ঘরের কন্ডিশন কিভাবে রাখবেন ঘরটাকে, বা কখন তাদেরকে বাইরে চড়তে দেবেন, কখন তাদেরকে দেবেন না বাইরে যেতে, ছায়া রেখে দেওয়া, সবকিছু কিন্তু একই নিয়মে হতে হবে। এবং খাদ্য দেওয়ার ব্যাপারটা আপনি যেটা বললেন যে খাদ্যের পরিমাণ কিন্তু কমানো যাবে না, রুচিকর খাদ্য যাতে তাদের খাওয়ার ইচ্ছে আরো বেশি হয় সেজন্য প্রাণী চিকিৎসালয়ে গিয়ে যে ধরনের আপনি বললেন ক্যালসিয়াম বা প্রোটিন জাতীয়,
0: শুধু ক্যালসিয়াম প্রোটিন জাতীয় খাদ্য না, তার সাথে সবুজ খাবার যেটা আপনি বললেন প্রথমে, এই সবুজ জাতীয় খাবার আমাদের বিভিন্ন প্রকার ঘাস রয়েছে, নেপিয়ার ঘাস, তারপর স্টাইলো সুবাবুল বিভিন্ন প্রকার রয়েছে, এগুলো খাবার যদি আমরা দিই তাহলে সে দুধের পরিমাণ বাড়াতে আমাদের অবশ্যই সাহায্য করে থাকে এবং গরুটা যথেষ্ট পুষ্টি সম্পন্ন হয়, তার শরীরও ভেঙে যায় না, দুধের উৎপাদনও নিয়মিত থাকে।
1: দুধের উৎপাদন ছাড়া আর কোন ধরনের কি প্রভাব পড়ে এই গরমে?
0: হ্যাঁ, হিট স্ট্রেসে আমাদের দুধের উৎপাদন ছাড়াও প্রজননের উপর যথেষ্ট প্রভাব ফেলে। সেক্ষেত্রে কি হয়, যেমন আমরা গরুর ডাকে আসা হিট যেটা, সেটার লক্ষণটাও স্পষ্টভাবে দেখা যায় না, গর্ভধারণের হার কমে যায়, ভ্রূণ মৃত্যুর ঝুঁকি যেটা খুবই সচরাচর আমরা দেখে থাকি গ্রীষ্মকালীন পরিস্থিতিতে, সেটা বেড়ে যায়। তাছাড়া বাছুর যেটা জন্ম নেয় তারও ওজনে ব্যাঘাত ঘটে।
1: আচ্ছা আচ্ছা,
0: তো এই সমস্ত কিছু
1: প্রভাব পড়ছে তাহলে?
0: হ্যাঁ, এবং মিল্কিং এর সাথে যদি যদি দুধের উৎপাদনই কমে যায়, বাছুরও ঠিকভাবে দুধ পাবে না,
1: সেটাই
0: খামারিও তার যে সেলিং পারপাসের জন্য যে গাভীটা পালন করছে সেও দুধ পাচ্ছে না। তো এই গ্রীষ্মকালীন পরিস্থিতিতে খামারি অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। তো তার জন্যই আজকের এই অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মাধ্যমে আশা করি আমি কিছু হলো উপস্থাপন করতে পেরেছি তার খাদ্যাভ্যাস বা বিভিন্ন প্রকার রুটিনের উপর।
1: তাহলে আপনি যেটা বললেন যে বাছুর, আমরা শুধু গাভীর কথা চিন্তা করলেই হবে না, পাশাপাশি যে বাছুর রয়েছে তারও কি একই ধরনের খাবারের ব্যবস্থা করতে হবে নাকি আলাদা ধরনের কোনো খাবার দাবার, বা পরিচর্যার ক্ষেত্রে কি আলাদা কোনো নিয়ম রয়েছে?
0: পরিচর্যা, বাছুরের পরিচর্যার জন্য গাভীর পরিচর্যা অত্যন্ত জরুরি।
1: আচ্ছা,
0: গাভী যদি সঠিক পরিমাণে, সঠিক অনুপাতে এবং ঠিক প্রকরণে দুধ দেয়, যেটা আমি বললাম মাস্টাইটিসে দুধ ছানা হয়ে থাকে বা দুধে রক্ত আসে অনেক সময়, এই সমস্ত রোগ যদি না হয়, গাভী যদি দুধ দেয়, বাছুরটা অবশ্যই সে দুধ পাচ্ছে, খাবার পাচ্ছে, তার যে খাবার,
1: তার যে প্রধান খাবার সেটা মায়ের দুধ,
0: প্রধান খাবার হলো মায়ের দুধ, সেটা সে পাচ্ছে। তো গাভীর পরিচর্যাই আপনি বলতে পারেন বাছুরের পরিচর্যার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তো আমাদের মূল উদ্দেশ্য থাকবে গাভীর পরিচর্যা, তার যাতে কোনো প্রকার রোগ না আসে তার মধ্যে, এবং তার দুধের উৎপাদনে যাতে কোনোভাবে ব্যাঘাত না ঘটে। আমরা মিল্কিং করার আগেও হাত, নিজেদের হাত পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, এবং করার পরেও পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, এবং মিল্কিং এর ঠিক পরে, মানে দুধ দোয়ানোর ঠিক পরে, গাভীর সামনে আমরা কিছু খাবার রাখবো যাতে গাভীটি নিচে বসে না যায়, কারণ জাস্ট মিল্কিং এর পরে যে টিট ওরিফিস সেটা খোলা থাকে।
1: আচ্ছা,
0: তো গাভী যদি খাবার আমরা না দিই, গাভীটি বসে যায়, দাঁড়িয়ে না থাকে, তাহলে মাটির মাধ্যমে, কাদার মাধ্যমে সেই ওরিফিস দিয়ে জীবাণু প্রবেশ করে, এবং গরুর যে মাস্টাইটিস রোগ বললাম, তাছাড়া বিভিন্ন আরো সেপটিক কন্ডিশনের সৃষ্টি হয়, এবং বাছুরও তখন দুধ পায় না, পেলেও সেটা সঠিক গুণমান সম্পন্ন হয় না।
1: তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা, যে দুধ দোয়ানোর পর মানে প্রথমে তাদের প্রধান কাজ হবে যে খাবার দিয়ে দেওয়া,
0: খাবার দিয়ে,
1: যাতে করে সে নিচে বসে না
0: যায়।
1: আচ্ছা,
0: সেটা অনেক খামারিরাই সেই ভুলটা করে থাকে এবং তারা এই রোগের সম্মুখীন হতে হয় তাদের, এবং এই রোগে দুধের, যেটা আমি বারবার বলছি, দুধের যে ইল্ড সেটা সম্পূর্ণ জিরো হয়ে যায়, কারণ যাও আপনারা বের করবেন সেটা আপনারা খাবার উপযোগী থাকবে না।
1: আচ্ছা, আর এই যে দুধ দোয়ানোর যে ব্যাপারটা, কখন এই সময়টা উপযুক্ত আপনি মনে করেন?
0: গ্রীষ্মকালীন পরিস্থিতিতে যেহেতু দুধ দোয়ালো এনিমেলের শরীর থেকে অনেক এনার্জি বেড়ে যায়, এনিমেল স্ট্রেসে আছে, তো বেস্ট টাইমিং হলো গিয়ে যারা দুবার, যেসব খামারিরা ক্রস গরু বা এক্সোটিক গরু পালন সাথে যুক্ত আছেন, তারা সকালবেলা, ভোরবেলা, একদম ভোরবেলা এবং সন্ধ্যাবেলা মোটামুটি পাঁচটা ছটার পর যদি দুধ দেয় সেটা সব থেকে ভালো হয়, কারণ এই ক্ষেত্রে টেম্পারেচারটা নর্মাল, স্বাভাবিক গ্রীষ্মকালীন যে এভারেজ টেম্পারেচার থাকে তার থেকে একটু কম থাকে, তো এক্ষেত্রে এই সময়টাই সব থেকে উপযোগী। এবং যারা দেশি গরু পালন করছে তারা সাধারণত দিনে একবারই দুধের ধোয়ানো হয়, তো তারা যেন ভোরবেলা বা সকালবেলা সাতটার আগেই, সূর্যালোক আমাদের মাথায় আসার আগেই যেন তারা মিল্কিং করে রাখে, সেটাই হলো কি মূল
1: আদর্শ সময়।
0: আদর্শ সময়।
1: আর কোন ধরনের গাভী, সেটা মানে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে কোন ধরনের গাভীর থেকে আমরা অধিক দুধ আশা করতে পারি?
0: হ্যাঁ, সেটা সম্বন্ধে আমি একটু বলে রাখতে চাই। আমাদের যে সমস্ত দেশি গরু আছে তারা যখনই ডাকে আসে, আমাদের হাসপাতালে আর্টিফিশিয়াল ইনসিমিনেশন মানে কৃত্রিম সংকরায়নের ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে সে যে বাছুরটার জন্ম দেবে সে ক্রস থাকবে, মানে তার মধ্যে 50% এক্সোটিক ব্রিডের গুণ থাকবে, 50% আমাদের দেশি থাকবে। তো সেক্ষেত্রে ক্রস গরুগুলি কিন্তু আমাদের দেশি গরুর তুলনায় অনেক বেশি দুধ দেয়, এগুলো 6 লিটার থেকে 10 লিটার অব্দি দুধ দিয়ে থাকে, ব্রিড টু ব্রিড ডিপেন্ড করে। কিন্তু সেই একই কথা আসবে যে আমাদের যে ক্রসব্রিড গরু হলো সেটাকে কিন্তু খাবার আমাদের সেই পুষ্টিসম্মত খাবারই দিতে হবে, খাবারে কনসেন্ট্রেট দিতে হবে, খাবারে সবুজ ঘাস থাকতে হবে, শুকনো করো অবশ্যই থাকতে হবে, তাছাড়া আমাদের যে খনিজ

0: এক লিটার দেড় লিটার দু লিটার দুধই দেবে।
1: আচ্ছা আচ্ছা,
0: তো খাদ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত শুধু আমাদের গরুর জাত ব্রিড এগুলো দেখলেই হবে না, আমাদের পরিচর্যার উপরেই গরুর প্রোডাকশনটা নির্ভর করবে সম্পূর্ণভাবে। তো আমি যে বললাম এই কৃত্রিম সংকরণের মাধ্যমে আমরা যে ক্রসব্রিড বাচ্চাগুলো পাচ্ছি, তার থেকে যখন বাচ্চাগুলো হবে সেগুলোও ক্রসব্রিড হবে, এক সময় আমরা তার থেকে পিওর ব্রিডও পেয়ে যাব। তো সেক্ষেত্রে কি হবে, দুধের যে উৎপাদনের পরিমাণটা সেটা মানে প্রতিবারই বাড়তে থাকবে, প্রতিটা ব্রিডিং এর পরেই সে দুধের পরিমাণটা বাড়তে থাকবে। তো অবশ্যই খাবার এবং গরুর ব্রিড দুটোর সাথেই আমাদের দুধের প্রোডাকশনটা জড়িয়ে আজকের দিনে আমরা পৃথিবীর সব থেকে বেশি দুগ্ধ উৎপাদনকারী দেশ। তাতে আমাদের কৃষক ভাইদের যথেষ্ট অবদান রয়েছে, তারা যাতে আগামীতে আমাদের দেশকে সর্বোচ্চ পর্যায়ে রাখতে পারে তার জন্য আমাদের সচেতনতার বিভিন্ন ক্যাম্পেইন করা হয়, আজকের অনুষ্ঠানই তারই একটি উদাহরণ। তো আমরা চাইবো এই যে আমাদের প্রথম স্থানটা অধিকার করে রয়েছে সেটা যেন অব্যাহত থাকে,
1: মানে গাভীর যত্নের যাতে কোন রকম ত্রুটি না হয় সেদিকে আমাদের লক্ষ্য থাকতে হবে। প্রাণীপালক ভাইদের জন্য প্রাণী চিকিৎসালয় থেকে বিভিন্ন ধরনের ক্যাম্পিং রয়েছে, আপনি যেটা বললেন পাঠশালা রয়েছে যেখানে প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে প্রতিপালন করতে হবে বা একটা পরিণত গাভীর জন্য কতটুকু খাবার কিভাবে দিতে হবে সেক্ষেত্রে। আর এই ক্ষেত্রে এই সময় বিশেষ করে তাদের জলের, আমি মনে করি যে জলটাও জলের খাবারটাও মানে বাড়িয়ে দিতে হবে জল খাওয়াটা।
0: হ্যাঁ অবশ্যই, জল জলের সাথে আমাদের দুধ উৎপাদনে একদম ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। একটা গরু যেমন 400 কেজি যদি একটা গরু হয়ে থাকে, এক্সোটিক ব্রিড বা ক্রসব্রিড অনেক সময় সেই ওজনটা ধারণ করে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই গরুটিকে গ্রীষ্মকালীন পরিস্থিতিতে মোর দেন 50 লিটার 50 লিটারের উপর জল অবশ্যই দিতে হবে। এবং শুধু খালি জল নয়, জলের মধ্যে ইলেকট্রোলাইট যেটা আমরা ওআরএস নামে বা ইলেকট্রোল নামে চিনে থাকি, এটা পশুদের ক্ষেত্রেও রয়েছে, হসপিটালেও এগুলো অ্যাভেলেবল আছে, গেলেই দেওয়া হয়, সেই ইলেকট্রোলাইট মিশ্রিত জল গরুকে দিতে হবে গ্রীষ্মকালে, স্পেশালি সকালবেলাতে। যাতে শুধু আমাদের জল দিলে হবে না, অতিরিক্ত জল দেওয়া এক প্রকার ডিহাইড্রেশন, যেটাকে আমরা হাইপারটোনিক ডিহাইড্রেশন বলে থাকি। জলের মধ্যে যতক্ষণ ইলেকট্রোলাইটের ব্যালেন্সটা থাকবে না, ততক্ষণ সেই শুধু আমরা জলই দিয়ে গেলাম সেটা কোনো কাজ করবে না, জলের সাথে আমাদের ইলেকট্রোলাইটও দিতে লাগবে, তাহলেই গিয়ে গরুর যে দুধের উৎপাদন এবং শারীরিক যে এনার্জি ব্যালেন্সটা এটা মেনটেন থাকবে।
1: আচ্ছা আচ্ছা, পাশাপাশি সবুজ খাদ্য রয়েছে
0: এগুলো থাকবে। আমি উদাহরণস্বরূপ বলে দিতে চাই, যেমন একটা যদি 400 কেজির গরু আমরা পালন করে থাকি এবং সে যদি দৈনিক 8 থেকে 10 লিটার দুধ দিয়ে থাকে, তাহলে তাকে আমরা প্রায় দিনে 25 থেকে 30 কেজি সবুজ ঘাস, 5 থেকে 10 কেজির মতো শুকনো খড়, তাছাড়া 5-6 কেজি কনসেন্ট্রেট যেটা আমি বললাম, এটা গম ভুট্টা ভুসি এগুলো সবকিছু মিলিয়ে যে ঘনীভূত খাদ্য যেটা আমাদের সমস্ত প্রকার পুষ্টির যোগান রয়েছে সেগুলো, তাছাড়া 50 থেকে 60 গ্রামের মতো মিনারেল মিক্সচার এবং পর্যাপ্ত প্রকার পরিমাণ জল যেটা মোর দেন 50 লিটার উইথ ইলেকট্রোলাইটস আমরা অবশ্যই প্রদান করব।
2: শুনলেন আলোচনা, আজকের আলোচনার বিষয় ছিল 1 জুন বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা, দুধের উৎপাদন বাড়াতে গাভীর যত্ন। আর এ নিয়ে আলোচনা করেছেন প্রাণী চিকিৎসক ডাক্তার রণজ চৌধুরী। তাহলে কৃষক ভাই বোনেরা, কিষাণবাণী অনুষ্ঠান আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হলো ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে।

অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। 7:05 শুনবেন অনুষ্ঠান গ্রামের বৈঠকে। ৭:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:45 এবং 7:55 শুনবেন যথাক্রমে আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ। লাইভ ফোন ইন মনের মতো গান ৮:05। যুব অনুষ্ঠান যুববাণী শুনবেন ৯:00। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম ৯:30। আজ শুনবেন জয় জয়ন্তী রাগে শাস্ত্রীয় গায়ন, শিল্পী উস্তাদ বড়ে গুলাম আলী খাঁ। ১০:00 হারানো দিনের গান। ১০:30 অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে বাঁচতে কিছু সতর্ক বার্তা। ঘূর্ণিঝড়ের পূর্বে বাড়ির দুর্বল অংশগুলো মেরামত করে রাখবেন। বাড়ির আশেপাশের গাছপালা ছেঁটে রাখতে হবে। রেডিও, টেলিভিশন এবং সংবাদ মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস শুনতে এবং পড়তে হবে এবং অন্যদেরও সতর্ক রাখতে হবে। আগে থেকে শুকনো খাবার, পানীয় জল, টর্চ, ঔষধপত্র, ব্যাটারি এবং অন্যান্য জরুরি জিনিসপত্র প্রস্তুত রাখতে হবে। ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা পাওয়ার সাথে সাথে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। ঝড় চলাকালীন বাইরে বেরোনো উচিত নয়।

গ্রামের বৈঠক এই অনুষ্ঠানে আজ আমি এসে পৌঁছে গেছি। আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে একেবারে অনেকটাই কাছাকাছি উত্তর সোনাইছড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর সোনাইছড়ি বাজারে যেমনটা প্রতিদিন বসেন এখানকার বয়স্ক ব্যক্তিরা, প্রবীণ নবীন সব ধরনের লোকেরা, ঠিক তেমনি একটি বাজার।

0: বাজারে চা দোকানের সামনে সবাই বসেছেন, ওনারা বসে ওনাদের মধ্যে যেমন গল্প করেন ঠিক তেমনি ওনারা তুলে ধরেন এই পঞ্চায়েত এলাকার বিভিন্ন উন্নয়ন অনুন্নয়নের বিষয়গুলি, চাওয়া পাওয়ার বিষয়গুলি। এখানে কথা বলবো এখানকার প্রবীণ ব্যক্তিদের সাথে, মধ্যবয়স্ক ব্যক্তিদের সাথে এবং যারা নবীন রয়েছেন তাদের সাথে, যে এই উত্তর সোনাইছড়ি এলাকা কেমন ছিল, বর্তমানে কেমন আছে, ওনারা বর্তমান সরকারের কাছ থেকে কি কি পেয়েছেন, আগামী দিনে কি কি পরিকল্পনা রয়েছে, এই নিয়ে তুলে ধরবেন এলাকার প্রধানও রয়েছেন, যে ওনার কাছে ওনাদের যে দাবি দাওয়াগুলি প্রধান নিজেও শোনেন, আসেন বসেন। তো আমরাও আজকে প্রধানের সাথেও কথা বলবো যে এই সোনাইছড়ি নিয়ে। প্রথমে কথা বলছি একজন প্রবীণ লোক এই এলাকার, কি নাম আপনার?
1: সাধন মজুমদার।
0: বয়স কত?
1: বয়স তো 79।
0: 79 বছর বয়স ওনার সাধন মজুমদার। উনি রয়েছেন কত বছর ধরে এই এলাকায় বাস করেন?
1: প্রায় 70 বছর।
0: দীর্ঘ 70 বছর ধরে তিনি এই উত্তর সোনাইছড়ি এলাকায় বসবাস করছেন। এই যে 70 বছর আগে আপনি এখানে এসেছেন, 70 বছর আগে কি দেখেছেন এই জায়গাতে? লোক বসতি কেমন ছিল, মানুষের জীবনযাপন কিরকম ছিল, এলাকা কিরকম ছিল?
1: অনেক কম, রাস্তাঘাট তো নেই, তারপরে লোক সংখ্যাও খুব কম, আপনার
0: জঙ্গল
1: জঙ্গল। এখানে তখন ট্রাইবেল বাঙালি মুসলিম তিন সম্প্রদায়ের লোকে ছিল, এখন তো মুসলিম নেই, এখন বাঙালি আর ট্রাইবেলে আছে।
0: মানে কত লোক থাকতে পারে তখন আনুমানিক?
1: 200-250।
0: কত পরিবার?
1: 150
0: বা। এগুলো কি একসাথে ছিল না দূরে দূরে?
1: না না, অনেক দূর, অনেক দূর, এক একটা হাফ কিলোমিটার বা আর একটু কম বা 1 কিলোমিটার এরকম পাহাড়ে ইয়েতে। হ্যাঁ, পাহাড়ের মধ্যে,
0: মানে পাহাড় ছিল, জঙ্গল ছিল।
1: হ্যাঁ।
0: তো তখন বাজার কোথায় ছিল?
1: বাজার নেই।
0: কোথায় বাজার করতেন?
1: মাইসরা, বিলোনিয়া।
0: কিভাবে যেতেন?
1: হেঁটে, পায়ে হেঁটে,
0: পায়ে হেঁটে।
1: হ্যাঁ।
0: তো এই যে
1: নৌকা ছিল, নৌকা নদীতে, নদীতে নৌকা, নদীতে করে আমরা বিলোনিয়া যেতাম, লাগাং যেতাম,
0: মানে তখন বাজার করতেন সেখানে।
1: হ্যাঁ।
0: এই যে গভীর জঙ্গল ছিল, রাস্তাঘাট ছিল
1: না? খুব কম।
0: গাড়ি টাড়িও ছিল না?
1: না না, গাড়ি তো গরুর গাড়ি ছিল মাঝে মধ্যে।
0: এই যে গ্রামের রাস্তা দিয়ে আপনারা তখন কি নিজেরাই তৈরি করে নিতেন রাস্তা?
1: হ্যাঁ, অনেক সময় আমরা এই করতে
0: দেখে। তো এই যে বাজারে যেতেন, একা যেতেন না একসাথে? আর
1: একসঙ্গে অনেকগুলি লোক, 10-12 জন তো কমসে লাগে।
0: কেন 10-12 জন একসাথে কেন যেতেন বলুন?
1: তখন আপনার একটু ভয় ছিল, এই
2: বন্যযন্ত্র ভয় ছিল,
1: ভাল্লুক টালুক এরকম কিছু জন্তু থাকতো, বাঘ কম, ভাল্লুকে থাকতো, বাঘ মোটামুটি 60 বছর আগে বাঘও ছিল, বাঘও ছিল। দিনের বেলায় ছাগলের মতো চড়তো, এখন যেরকম ছাগল চড়ে এরকম ছাগলের মতো ছিল।
0: এই বন্যজন্তু, আপনারা রাতে কিভাবে থাকতেন? রাতের বেলা আপনাদের বাড়িতে গৃহপালিত পশু বা আপনারা কিভাবে থাকতেন? মানুষ মেরেছে বা পশু মেরেছে দেখেছেন আপনাদের, মানে গরু ছাগল মেরেছে?
1: আমরা গরু মারছিল, আরো অনেকের গরু মারছে, দিনের বেলায় মারা গেছে।
0: তো কিভাবে তাড়াতেন তাদেরকে, কিভাবে দৌড়াতেন?
1: ওই তো সব একসঙ্গে ইয়ে করে, আপনার এরকম সুদিন মাস থাকলে আপনার কোথাও বাঁশের ঝাড়টা শুকনা থাকলে আগুন লাগাই দিলে এটি ভয়ে সরে যেত আর কি।
0: তো এই তো আপনি 60-70 বছর আগের কথা বললেন, তারপর ধরুন 20-25 বছর আগে সোনাইছড়ি কিরকম হয়েছে?
1: হয়েছিল তখন তো কিছু কিছু রাস্তাঘাট আছে, গাড়ি ঘোড়া আছে, আপনার এরকম ফিস রাস্তা ছিল না আর কি, ইটের রাস্তা ছিল, চলিং কাঁচা রাস্তা, গাড়ি ঘোড়া চলতো,
0: ফাঁকে
1: মানে অনেক বেড়েছে, একটু না অনেক বেড়েছে। তখন ছিল 200-250 লোক, ধরেন 25-30 বছর আগে ধরেন অন্তত 600-700 লোক, এখন তো 2000-এর উপরে।
0: তো এখন যে এই যে 25-30 বছর আগে মাটির রাস্তা ছিল বা ইটের রাস্তা ছিল, এখন কিরকম আছে? আজকে 5-7 বছরের মধ্যে কিরকম
1: আছে? যেমনি সরকার চলছে, আস্তে
0: ধীরে কিছু হয়েছে,
1: হয়েছে আগের থেকে অনেক হয়েছে।
0: স্কুল,
1: স্কুল তো আগের থেকে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, তখন একটা স্কুল ছিল আপনার 25-30 জন ছাত্র বা 50-60 জন ছাত্র, মাস্টার একজনে
0: প্রাইমারি।
1: এখন এখন তো 12-14 জন আছে মাস্টার, আরো বেশি মনে হয়
0: 12 ক্লাস।
1: ক্লাস
0: মানে এখন মানে এখানে একজন
1: আজকে বছর 2 হয়, মানে
0: 12 ক্লাস হয়ে গেছে।
1: হ্যাঁ।
0: এই যে উন্নয়ন হয়েছে কিছুটা বলছেন, আর কি কি দরকার?
1: না, আপনি যারা গ্রামের দায়িত্বে আছে, আমি মনে করি তারা একই পরিবারের লোক হিসেবে সবার একটু দেখাশোনা করা প্রয়োজন।
0: আপনার কি মনে হয় সোনাইছড়ি এলাকাতে আর কি কি প্রয়োজন আছে, কি কি আছে আর কি কি প্রয়োজন আছে?
1: আছে, সব কিছুই আছে, পশু হাসপাতাল আছে, মানুষের চিকিৎসার ইয়ে আছে, তবে আর একটু উন্নত মানের হলে একটু ভালো হইতো। তারপরে রাস্তাঘাট, গ্রামের কিছু আনাচে কানাচে যেখানে লোক বসতি আছে সেখানে রাস্তা এমন খুব ভালো নেই, সোলিং রোড টোড অল্প ছোট ছোট রাস্তা, এগুলি দরকার, এবং ব্লকের থেকে এগুলি কার্পেটিং করে দিলে একটু সুবিধা হইতো আর কি।
0: এই যে সরকারি বিভিন্ন প্রকল্প রয়েছে, আপনি কোনো প্রকল্প সরকারি প্রকল্পে আওতায় এসেছেন বা পেয়েছেন?
1: আমি ভাতা পাই,
0: সামাজিক ভাতা পাই।
1: ঘর না,
0: জল,
1: জল তো সবাই আছে রাস্তার পাশে, আমরাও আছি।
0: বাড়িতে?
1: বাড়িতে ওই রাস্তার সঙ্গে আমার বাড়িতে, আর কি প্রয়োজন?
0: নল যায়নি,
1: নল যায়নি বলতে আমি নিজে ইয়ে করছি আর কি, নল দেওয়ার আগে।
0: কি চাহিদা আছে?
1: না আমার না, আমার চাহিদা হইলে কেমন, সমগ্র গ্রামের সব মানুষের জন্য, যেমন ধরেন আমরা এখানে সবাই চাষিবাসি লোক, আমাদের অনেকের জায়গা জমি আছে, এখানে যারা বসছে তাদেরও আছে, এই জায়গা জমিগুলিতে আপনার একটু বর্ষার সময় আপনার মাটি পাহাড়ি এলাকা ধস নামে, ধস টসগুলি সরাই দিলে একটু সুবিধা হয়।
0: আরেকজন রয়েছেন প্রবীণ ব্যক্তি, কি নাম আপনার?
3: আমার নাম মধুসূদন চৌধুরী।
0: কত বছর ধরে এখানে আছেন?
3: আমার জন্মই এখানে।
0: মানে বয়স কত আপনার?
3: আমার 69 রানি।
0: তো এই যে শোনাইছড়ি, যেহেতু 69 বছর, 70 বছর আপনি এখানে রয়েছেন, আপনার বাবা বা দাদুদের কাছ থেকে কি শুনেছেন বা বর্তমানে কি দেখেছেন?
3: বাবা তো ত্রিপুরা মহারাজার বডিগার্ড আছিল বীর বিক্রমের, তারপরে চাকরি ছাড়িয়ে দিয়েছে যখন আসাম রাইফেলের লোক নিব, ত্রিপুরা মহারানী ভারত সরকার সঙ্গে ইয়ে করলো 49, তখন বাবা এবার চাকরি ছাড়িয়ে দিয়ে ইয়ে হয়েছে, বাবা বাঁশপদুয়া এস মিলিটারি জায়গাও পাইছে, এটা আমরা বিক্রি করে এলেছি এখন রবি দেবনাথের কাছে। এই তো বাজারের জায়গাটা আমার বাবা আবার পঞ্চায়েতকে দান করছে, হ্যাঁ এই জায়গাটা যে এখন দেখুন বাজারটা বইছে, এই তো আমাদের বাড়ি ওই আর কি। আর তখন তো বিলুনিয়া যাইতে হইতো আমরা ওই লতা ধরি ধরি, আবাই কিল্লামুড়া বড় আপটা যে আপনার এই আপটা এখন তো ডিএম অফিসিতে আছে, এটা থাক করে করে ইয়ে করতো বাবারা যাইয়া লোকজন যাইয়া। এটি দেখছি, এটি শুনছি, বাবা চাকরি ছাড়া ইয়ে করলো, ত্রিপুরা মহারানী এবার এস মিলিটারি জায়গা দিল, তখন তো পেনশনের কোনো ইয়ে আসিল না।
0: তারপরে এইগুলি আপনি দেখেছেন বা এইভাবে যেতে?
3: জঙ্গলা দেখছি, এখন অনেক ফরওয়ার্ড হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে, অনেকটা ইয়ে। আমরা 4টা গাঁও সভা, 3টা গাঁও সভা, 1টা গাঁও সভা একজন প্রধান আসিল, এখন তো আমরা শোনাইছড়ি তো আছে একটা এডিসির ইয়ে চেয়ারম্যান, আমাদের এখানে হয়তো আমার প্রধান পাশেই আছে, তো অনেক পরিবর্তন, অনেক সৌন্দর্য হয়েছে, আরও হওয়ার দরকার আছে। তখন তো সরকার আসিল আমাদের ভারত সরকার একটু ইয়েতে, দেশ স্বাধীন হয়েছিল 47, আমার জন্ম 58, তখন আমার 60-65 সময় আমার এসব নজরে আইতে আছে, এর আগে তো মায়ের ঘরে আসিলাম, কাছে আসছিলাম, তো এই তো দেখতেছি যে অনেক ফরওয়ার্ড, আরও ফরওয়ার্ড হওয়ার দরকার আছে আমাদের দেশ। আমার ভারতের কয়েকটা রাজ্য ঘুরি আইলাম, বাইরে যাইতে পারি না, ভারতের বাইরে তীর্থ ভ্রমণ টমন করে আইলাম, তো এটিতে তো দেখছি যে আমাদের দেশ অনেকটা সৌন্দর্য আছে, আরও আমাদের এখানে হওয়ার দরকার আছে এই আর কি।
0: মানে এই যে 60-70 বছর আগে যেটা জঙ্গল দেখলে আপনার, জঙ্গল দিয়ে যেতেন, রাস্তা নিজেরা তৈরি করে যেতেন, হ্যাঁ, তো এর থেকে মানে 20-25 বছর আগে কীরকম ছিল?
3: ও 20-25 বছর আগেও ইয়ে আছিল, একটু ভাঙা চোরা বা ইয়ে আছিল, রাস্তা পাহাড় আছিল বা রাস্তাঘাট সরকার ভালো করে করতে পারে না, এইটা দেখছি আর কি। আস্তে আস্তে তো ফরওয়ার্ড হইতে হইতে এই পর্যন্ত এখন যেটা দেখেন,
0: এখন তো
3: উঁচা টিলা আসিল, এটাও কাটি অনসমান করে এইখানে কত পাখা ঘর হইলো, বেকার স্টল হয়ে গেছে মনে হয় 20-40টার মতো।
0: এখন তো লোক বেড়েছে
3: অনেক, লোক হয়েছে
0: এখন।
3: শুধু গাঁও সভা আছিল আগে, সেখানে প্রধান আছিল ওই ইয়ে হরিশদ্দার, ত্রিপুরা জানি তো হরিশদ্দার আছিল,
0: এখন
3: আমাদের উত্তর শোনাইছড়ি গাঁও সভা একটা আছিল, এখানে আবার অর্ধেক হয়ে গেল এডিসি, তো এখন দুইটা কয়েকটা পার্ট হয়ে গেল না, দক্ষিণ শোনাইছড়ি।
0: এই যে দক্ষিণ শোনাইছড়ি উত্তর শোনাইছড়ি এক ছিল,
3: এক ছিল বাঁশপদুয়া সহ একটা ইয়েতে আছিল, একজন প্রধানে চালাইতো,
0: এরপরে উত্তর শোনাইছড়ি দক্ষিণ শোনাইছড়ি,
3: হ্যাঁ হয়েছে আলাদা হয়েছে আর কি।
0: এই যে আলাদা হওয়ার পরে আপনাদের উত্তর সোনাঝুরিতে উন্নয়ন বা এর পর থেকে কি রকম দেখছেন?
3: অনেক অনেক উন্নত হয়েছে, উন্নয়ন হয়েছে, এখানে হয়েছে, দক্ষিণ সোনাঝুরি হয়েছে। এখন আমাদের এখান থেকে বাস চলে, গাড়ি চলে, অনেকটাই চলে। আগে বাইসাইকেলে আইতো মানুষ লাইলে একটা দিই, অহন বড় বড় গাড়ি আইতে আছে, ওএনজিসির গাড়ি বা অন্যান্য গাড়ি, এটি তো দেখি। উন্নত হয়েছে, আরো দরকার আছে।
0: কি কি দরকার আছে?
3: আচ্ছা, অনেক দরকার, সেটা সরকারের সঙ্গে যারা,
0: এখানে মানুষ তো বেশিরভাগ কৃষিজীবী নাকি?
3: কৃষিজীবী, কৃষিজীবী, এখন তো আমাদের কৃষিজীবী এখানে সেলুর কোনো ব্যবস্থা নেই। তো এই মেয়েটি তো অন্যের হয়েছে, হইতেছে না, এখানে সেলুর কোনো ব্যবস্থা নেই, এমনি ওই সাপ্লাইয়ের জল টল, খাওয়ার জলটি পাইতেছি আর কি।
0: আপনি কি করতেন? আপনি কি করতেন?
3: আমি নি, আমি কৃষিজীবী, আমি কৃষক ভাতা পাই, তারপরে এমনি সামাজিক ভাতাও পাই, দুইটা ভাতা আমি পাইতেছি।
0: ঘর পেয়েছেন?
3: সরকারি, হ্যাঁ পাচ্ছি, আমি পাচ্ছি।
0: আর কি পেয়েছেন?
3: আর তো ফ্রি চালটা পাচ্ছি আর কি, এই তো 5 বছর ফ্রি চালটা পাইতেছি, এটাও একটা ইয়ে, সরকারের বিরাট একটা অনুদান এই আর কি।
0: এই যে জল,
3: জল তো পাইতেছি সরকার, ইয়ে তো স্টেটমেন্টের জল পাইতেছি, সবাই পার, সবাই ইয়ে করে নিতে আছে,
0: মানে ঘরে জল গেছে।
3: হ্যাঁ গেছে,
0: সরকারি প্রকল্পে মোটামুটি সব সুবিধা পেয়েছে।
3: অনেক বাকি আরো রয়েছে, সব পাশে বলে সরকারের কি এই দুই চারটা নিয়ে কাজ, আরো প্রচুর আছে, আনো পাওয়ার আশা আছে, পামো এটা আর কি।
0: এই যে এখানে তো স্কুল আছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে।
3: হ্যাঁ আছে, এটি সবাই, আমি তো এই স্কুলের প্রথম স্টার্টিং ছাত্র, আমি না, আমার বড় ভাইও একাত্রবর্তী হয়েছে, স্কুল আসিল না তো এখানে।
0: আপনাদের এখান থেকে তো বিলোনিয়া শহর দূরে না?
3: না, ছয় তো 5-6 কিলোমিটার।
0: কলেজও দূরে না?
3: হ্যাঁ, কলেজও তো 2 কিলোমিটার 2.5 কিলোমিটার।
0: এখন এই এই আপনাদের এই সোনাঝুরি এলাকার মধ্যে আপনাদের সংলগ্ন এখানে তো ডিএম অফিস আছে।
3: ও, তো এটাতে তো আমাদের আরও একটু আনন্দের ব্যাপার, কাছে আছে অফিসটা, আগে যাইতে হইতে উদয়পুর ডিএম অফিসে, এখন যাইতে পারি এখানে পায়ে হেঁটে, এইটি তো একটা আনন্দের ব্যাপার,
0: অনেকটা
3: উন্নত হইব আরও, এই অফিসটা চালু হয়ে গেলে এখানে উন্নত হইব, সরকার বোধহয় এইদিকে একটু নজরটাও ভালো করবো, বুঝলেন না, এই আর কি, এটি আশাই আছে যে ভালো আরও কিছু হইব এই আর কি। কুচি কুচি না তো
0: রয়েছেন আরেকজন প্রবীণ ব্যক্তি,
3: বনকরে ইয়ে আছিল, জুরিন্দা নৌকা বনকরে একটা হুই পাতে ডিসপেন্সারিতে আমার নিত, হাসপাতালও তখন তেমন ইয়ে আছিল, কুচি বনা ইয়ে ইয়ে আছিল, লজ্জাবতী বন, এই যেমন রাম ঠাকুর পাড়াটা রাইডি, এটি কীতে আছিল আস্তা ইয়ে গুল্লি করতো, আর শুই করতো বাবা মা আমার লইয়া, বাবাই কতক্ষণ কান্দে লইতো, কতক্ষণ মায়ের কোলে লইতো, এইভাবে এইভাবে নিছে টিলা পাইয়ে করছে, এটি তো দেখছি।
0: রয়েছেন একজন প্রবীণ ব্যক্তি, কী নাম আপনার?
4: লক্ষ্মণচন্দ্র দাস।
0: কত বছর বয়স?
4: বয়স সামনে 65 বছর রানিং চলে।
0: তো এই যে সোনাঝুরিতে কত বছর?
4: সোনাঝুরি আমরা শিশুটি ইংরেজি যে আমার দাদুকে জায়গা কিনছি, এখানে আমরা বিলোনিয়া আসছিলাম চেকপোস্টে, এখান থেকে শিশুটিতে আমরা আসি এখানে
0: প্রায় 50 বছর।
4: হ্যাঁ, আমার বাবা হেয়ার আগে আমরা আমাদের সোনাঝুরি নদীশ্বরে একটা পুরান বসত বাড়ি আছে, এখানে আর বাবা তারা থাকতো, কাকা বাবা দাদু, আর বিলোনিয়া একটা আছে বাড়ির চেকপোস্টে, ঠিকানা থাকতো, আসা যাওয়ার মধ্যে থাকতো।
0: তো এই যে 50 বছর আগে এই সোনাঝুরি কীরকম দেখেছে?
4: তখন তো পুরো জঙ্গল, রাস্তাঘাট ছিল না, পুরো জঙ্গল, এমনি কাঁচা রাস্তা ছিল, জঙ্গলা,
0: মানুষজন কিরকম ছিল?
4: একদম পাতলা পাতলা বাড়ি,
0: মানুষজনের মধ্যে মিল কেমন ছিল?
4: মিল তো খুব ভালো মিল ছিল, কারোর লগে ঝগড়া ঝগড়া বিবাদ নাই, নাই
0: বিপদে একজন আসতো।
4: হ্যাঁ, বাজার বাজারে গেলে একাত্রে যাইতো, আবার একাত্রে সবাই আইতো, সুঙ্গ আছে ধরাই, আমি নিজেও আইছি।
0: আর এখন?
4: এখন তো কার আগে কে আইবো, এটা তো তাড়াহুড়া করে,
0: মিল মানুষের মধ্যে মিল
4: না, মিল তো আছে, যার
0: আগের মতো
4: নাই, আগের মতন তো নাই, আগের মতো মিল নাই, কারে মারি কি খাইবো এটাই চিন্তা করে।
0: আগে তো একজনের বাড়িতে কোনো অনুষ্ঠান লাগলে সবাই
4: সবাই যেত, সবাই যেত,
0: কারোর দুঃখে কারোর হয়তো মারা গেলে সবাই যেত,
4: সবাই যেত, ডাক দোয়া দিলে তখন আছে সবাই।
0: বাঘ ভাল্লুক এগুলি দেখেছেন?
4: বাঘ আমি ছোট দেখছি, তিনটা বাঘ না গীতা করি, আরে হরিং শুকর দেখছি অনেক, বাবা তারা দেখছে, বাবা তারা বাঘের দূরাইছে, গরু গরু যে সময় আপনার বাচ্চা লইয়া যাবে বাবা, তখন লাঠি লইয়া দূরাইছে বাঘের,
0: এখন আপনাদের এই সোনাইছড়ি কিরকম?
4: তখন তো অনেক পরিবর্তন হয়েছে, আরো পরিবর্তনের দরকার। বেকার এই কি কি রাস্তাঘাটে আরো পরিবর্তনের দরকার, তারপর বেকার স্থল দরকার, তারপর রাস্তাঘাটেরও বেশি দরকার। আবার ওই দ্বিতলির একটা ব্রিজ আছে, এই ব্রিজটা যদি করে সরকার দায়িত্ব নেয় তাহলে খুব ভালো হতো।
0: মানে সোনাইছড়ির সাথে যোগাযোগ
4: আমাদের জমি আছে, সাধারণ জল নাই, মাটির তলে পাইপ আছে, জল পাওয়া যায় না, মূল নদীর জল, কিন্তু জল দিলে জল পাই, জল দেয় না।
0: আপনি সরকারি সুযোগ সুবিধা রয়েছে সরকারে কি কি পেয়েছেন?
4: আমি ঘর পাইছি আর এমনি কৃষি ভাতা পাইছি দিতে পাই।
0: আর কি কি পাওয়ার জন্য চাহিদা রয়েছে?
4: কি কি চিন্তাধারা করি যা দে, আর কৃষি ভাতা যদি দে উপকৃত হইলাম। ছেলেও বেকার রয়েছে, ছেলেও একটু সুযোগ সুবিধা করে দিলে খুব ভালো হইতো। সরকারি
0: সরকারি প্রতিষ্ঠান কি কি আছে আপনাদের এখানে?
4: সরকারি প্রতিষ্ঠান হাসপাতাল আছে, পঞ্চায়েত আছে, স্কুল আছে, এই তো পশু হাসপাতাল আছে, তারপর কৃষি দপ্তরের অফিস আছে,
0: বিএলডব্লিউ
4: অফিস, পোস্ট অফিস আছে।
0: মানে কোনো কিছু অভাব
4: নেই? এমনি অভাব আছে নাই, ওষুধ অনেক সময় পাওয়া যাবে ঠিক ঠিক আছে। আমাদের এখানে মানুষের একজন ডাক্তার যদি থাকে খুব উপকৃত হইতে। হাসপাতালটা একটু বড় হইলে বা ব্লকের থেকে যদি পঞ্চায়েত থেকে যদি এটা করে ডাক্তার রাখার লাগে, তাহলে আমাদের গরিব গুণা তাহলে বিলনিয়া যাওয়াটা বাঁচল।
0: স্কুলে মাস্টার আছে?
4: কোনখানে
0: স্কুলে
4: আছে কম আর কি, আরো লাগে 12 স্কুল যেহেতু খোলা হয়েছে, আরো মাস্টার দরকার, শিক্ষকের দরকার আছে আমাদের এখানে।
0: কথা বললাম অনেকজন প্রবীণ নাগরিকের সাথে, এখানকার বিভিন্ন বিষয় নিয়ে ওনারা তুলে ধরলেন আর কি কি প্রয়োজন। এখন কথা বলবো একদম এই সময়কার একজন যুবকের সাথে। নাম?
5: আমার নাম সারদা চৌধুরী।
0: সোনাইছড়িতে তো তোমার জন্ম থেকে?
5: হ্যাঁ, আমার জন্ম এখানে, আমি জন্ম থেকেই সোনাইছড়িতে আছি।
0: কীরকম দেখেছো সোনাইছড়ি, কীরকম আছে, আগার কি লাগে, কি হবে?
5: আমরা যখন ছোট ছিলাম তখন তো আমাদের এখানে রাস্তাঘাট ছিল না। আমরা যখন ছোট ছিলাম তখন এখানে মাটির রাস্তা ছিল, কাঁচা রাস্তা ছিল, এরপরে সেটা ইট সোলিং দেখেছি, তারপরে এখন তো সেটা কার্পেটিং হয়ে বর্তমানে কার্পেটিং ভালো রাস্তা আছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের এখানে স্কুলটা সিনিয়র বেসিক ছিল, এরপরে হাই স্কুল হয়েছে, এখন তো আমাদের যে দ্বাদশ শ্রেণী বিদ্যালয় উন্নত করেছে।
0: আর কি কি আছে, কি কি দরকার?
5: আমাদের উত্তর সোনাইছড়িতে যোগাযোগ ব্যবস্থার বিলোনিয়া শহরের খুব কাছাকাছি থাকা অবস্থাতেও আমাদের যে গ্রামটা দীর্ঘ বছর ধরেই উন্নয়নের ছোঁয়ার বাইরে ছিল, এখন সেখানে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে আগের থেকে। এবং আমাদের যে উত্তর সোনাইছড়িতে এখন বর্তমানে যে ডিএম অফিস বা জেলা পরিষদের যে অফিস, সেটা আমাদের উত্তর সোনাইছড়িতে হয়েছে। তো আমরা আশা করছি যে আগামীতে আমাদের যেই রোডটা আছে, যেটা উত্তর সোনাইছড়ি মেন রোড, যেটা বিলোনিয়া থেকে যেটা মেন রোড, যেটা উত্তর সোনাইছড়ি হয়ে মাইসরা হয়ে যেটা শান্তিরবাজার যাওয়া যায়, কিংবা এখান দিয়ে সেটা এই উত্তর সোনাইছড়ি হয়ে যেটা গাবুচরা হয়েও শান্তিরবাজার যাওয়া যায়, তো এই রাস্তাটা যদি মানে কানেকটিভিটিটা আর একটু উন্নত হয়, সরকার যদি এই দিকে একটু নজর দেয় যাতে কানেকটিভিটিটা যদি আর একটু ভালো হয়, তাহলে আমাদের অত্র এরিয়ার সবার জন্য, কৃষক বলুন বা শ্রমজীবী অংশের মানুষ বলুন, কিংবা যারা ছাত্রছাত্রী আছে, শিক্ষা মানে ছাত্রছাত্রী, ওনাদেরও পক্ষে এটা ভালো হবে আর কি। নতুন সরকারের কাছে এটাই মানে আমাদের দাবি থাকবে আর কি।
0: এখানকার বেশি মানুষ তো কৃষিজীবী, তো কৃষকদের জন্য বা কৃষিজীবীদের জন্য কিছু দরকার আছে?
5: সেটাই বলছি যে যেহেতু আমাদের অত্র এলাকাটা মেনলি নির্ভর হচ্ছে কৃষি নির্ভর, এখানকার বেশিরভাগ লোকে কৃষক, যারা কিছু নিজের প্রয়োজনীয় ফসল উৎপাদন করে, তৎসঙ্গে কিছু যেটা এক্সট্রা থাকে সেটা বাজারে গিয়ে বিক্রি করে। তো যদি কানেকটিভিটিটা আরও একটু উন্নত হয়, যতটুকু হয়েছে আর একটু যদি উন্নত হয়, সেখানে গাড়ির সার্ভিসটা যদি আগের থেকে আরও ভালো হয়, তাহলে শান্তিরবাজারের গাড়িগুলো যদি এখান দিয়ে চলাচল হয়, তাহলে আমাদের অত্র এরিয়ার যে কৃষকের জন্যই, কারণ অন্যান্য জায়গাতেও তারা ফসল আমাদের এই বাজারের পাশাপাশি অন্যান্য বিলোনিয়া বলুন, শান্তিরবাজার বলুন, অন্যান্য বাজারেও ওনারা ওনাদের যে উৎপাদিত পণ্য ওনারা বাজারজাত করতে পারবেন।
0: সরকারি সুযোগ সুবিধা তোমরা কী কী পেয়েছো?
5: আমরা যেটা স্বচ্ছ ভারত মিশনে টয়লেট পেয়েছি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়েছি, তারপরে অন্যান্য যেসব সুযোগ সুবিধা সরকারি, আমার মা যে সামাজিক ভাতা পান,
0: এখানে স্বাভাবিকভাবে সব মানুষ আরোগ্য যোজনা বা স্বাস্থ্য বিমার কার্ড এই ধরনের কিছু পেয়েছে, আয়ুষ্মান ভারত?
5: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষ সবার মোটামুটি যে আয়ুষ্মান ভারত যোজনা, যে বিনামূল্যে যে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা, সেটা আমাদের পরিবারেরও আছে বা অন্যান্য যারা সুবিধাভোগী মোটামুটি সবারই আছে যতটুকু আমি জানি আর কি।
0: এখানকার এখন যে মানুষের জীবন জীবিকা আগের চাইতে কি কিছুটা পরিবর্তন হয়েছে?
5: আগের থেকে জীবন জীবিকার বর্তমান মান উন্নয়ন হয়েছে। কর্মসংস্থান হয়েছে কিংবা বেকার যুবক যুবতী সরকারি চাকরি পেয়েছে, কিংবা যে TRLM এর মাধ্যমে অনেক পরিবারের মা বোনেরা ওনারা সরকারি বিভিন্ন সুযোগ, মানে যে ব্যাংক থেকে SHG-র মাধ্যমে যে সুযোগ সুবিধাগুলা, এটার মাধ্যমে অনেক পরিবার স্বাবলম্বী হয়েছে।
0: একজন যুবক হিসেবে যুবকদের জন্য আর কি চাওয়ার রয়েছে সরকারের কাছে?
5: যুবকদের থেকে এটাই আশা যে সরকার যে স্বচ্ছ নিয়োগ নীতি, যে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যে নিয়োগটা দিচ্ছে এটা যাতে কন্টিনিউ হয় এবং স্বচ্ছতার মাধ্যমে যাতে যুবক অংশের মানুষ যাতে সরকারি কর্মসংস্থান হয়।
0: একদম একদম, মানে এখানকার যুবক একেবারে পজিটিভ বিষয়গুলি তুলে ধরলেন। তো আমরা অনুষ্ঠানে প্রায় একেবারে শেষ লগ্নে এসে গেছি, তো রয়েছেন প্রধান এই এলাকার, ওনার কাছে জানবো যে এই এখন বর্তমানে উত্তর শোনাচ্ছে গ্রাম পঞ্চায়েতে কত পরিবার রয়েছে, কত লোক রয়েছে, কি কি সুযোগ সুবিধা প্রদান করতে পেরেছেন ওনার কাছে। আপনার নাম?
6: নমস্কার, আমার নাম সঞ্জনমা দাস, আমি উত্তর শোনাচ্ছে গ্রাম পঞ্চায়েত প্রধান।
0: এই তো অনেকে বললেন সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন বা আরও কিছু দরকার এই এলাকাকে উন্নয়ন করতে গেলে, তো আপনার প্রথমত জানবো আপনার এই এলাকাতে কতজন, কত পরিবার রয়েছে বা কত মানুষ রয়েছে?
6: আমার এখানে 519 পরিবার।
0: তো এই যে বিভিন্ন প্রকল্প রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, আয়ুষ্মান ভারত, হর ঘর জল, স্বচ্ছ ভারত, শৌচাগার, সামাজিক ভাতা, কী কী কতটা দিতে পেরেছেন?
6: অনেক দিয়েছি, যে ঘর প্রায় আগে হয়েছে 165টার মতো আগে হয়েছে ঘর, এখন সামনে আমরা আশা রাখছি, আমরা জিওটেক হয়েছে, চেকার হয়েছে, প্রায় 62টার মতো হয়ে গেছে, আরও কিছু হওয়ার আশা আছে।
0: মানে ঘর মোটামুটি দিতে পেরেছেন, আর কত পরিবার বাকি থাকবে?
6: আর বেশি বাকি থাকবে না, আর 58টা ঘর আমাদের চেকারের জন্য একটা ডিলেট হয়েছে, এটা আবার করা যাবে।
0: আয়ুষ্মান ভারত বা সামাজিক ভাতা, স্বচ্ছ ভারত, এই শৌচাগার, এগুলো কি পরিমাণ দিতে পেরেছেন? হর ঘর জল কত শতাংশ দিতে?
6: 100% চেষ্টা করেছি, সবার ঘরে ঘরে জল পৌঁছে গেছে।
0: মানে 100% জল হয়ে গেছে
6: সবার ঘরে ঘরে?
0: আচ্ছা, জল গেল। বিদ্যুৎ?
6: বিদ্যুৎও সবার ঘরে ঘরে,
0: সবার ঘরে ঘরে। তো আয়ুষ্মান ভারত বা আরোগ্য যোজনা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী,
6: এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে সবার ঘরে ঘরে,
0: মানে 100% হয়ে গেছে?
6: হয়ে গেছে মোটামুটি,
0: কাছাকাছি।
6: শৌচাগার আগে কিছু হয়ে গেছে, এখন আবার ইতিমধ্যে আমরা আবার 15টার লিস্ট পাঠিয়েছি, এটা হয়তো আছে 1-2 মাসের ভিতরে আবার আমাদের এখানে পঞ্চায়েত অফিসে নাম আসবে, তারপরে জিওটেক হবে, এরপরে মানুষে পাবে আর কি।
0: কিষাণ ভাতা
6: এইভাবে আমরা ধাপে ধাপে দিই আর কি।
0: কিষাণ ভাতা?
6: কিষাণ ভাতা প্রায় 350 মতো।
0: সামাজিক ভাতা?
6: সামাজিক ভাতা আছে 250-300 মতো হবে।
0: মোটামুটি আপনার এখানে সরকারি সুযোগ সুবিধা কত শতাংশ পরিবার বা কত শতাংশ মানুষ পাচ্ছে? 80%?
6: 80 এর কাছাকাছি হবে।
0: মানে 80%-এর কাছাকাছি পেয়েছে?
6: হ্যাঁ।
0: এই যে আপনার পঞ্চায়েতে আগামী দিনে আর নতুন নতুন কি কি পরিকল্পনা রয়েছে, কি কি করতে পেরেছেন, রাস্তাঘাট কি কি করেছেন?
6: রাস্তাঘাট এখনো করতে পারিনি, আমার নজরে আমি যেতটুকু রাস্তা দেখেছি গ্রামের রাস্তাগুলি সবগুলি কিন্তু আমি কাগজ অনেক চেষ্টা করে দিয়েছি ইতিমধ্যে, কিন্তু রাস্তাগুলি ধরেন ভবিষ্যৎ কিছুদিনের মধ্যে হয়ে যাবে।
0: এই 5 বছরের মধ্যে কি কি হয়েছে, রাস্তা বা নতুন ঘর, অফিস বিল্ডিং বা কি হয়েছে?
6: পাঁচ বছর বলতে আমি যে যখন প্রধান হয়েছি আমি এখনো দুই বছর হয়নি, তবে আমি আমি প্রধান হওয়ার পরে আমি যতগুলি রাস্তা গ্রামের মধ্যে চোখে দেখেছি আমি সবগুলির জন্য কাগজপত্র সব প্রপোজাল দিয়েছি, আশা রাখছি এই পাঁচে হয়ে যাবে সব রাস্তাগুলি, আশা রেখেছি।
0: কটা রাস্তা দিয়েছি?
6: মোটামুটি চারটা রাস্তা, একটা তো পিডাব্লিউর হাতে হ্যান্ডওভার হয়েছে সেটাও হয়ে যাবে, এরপরে চারটা রাস্তা আমি দিয়েছি, এটি অর্ডারও হয়ে গেছে।
0: জল নিষ্কাশনের ড্রেন? ড্রেন
6: ড্রেনও হয়েছে, ড্রেন বাজারে একটা বড় ড্রেন হয়েছে, আরেকটা এখনো আবার এর পাশে আরেকটা ড্রেন ধরেছে, এটা এখন বৃষ্টির জন্য কাজ চলছে, ঠিকই বৃষ্টির জন্য পাচ্ছে না। আরো
0: অনেকে তো অনেকগুলি সমস্যার কথা তুলে ধরেছেন, আপনার চোখে কোন সমস্যাটা এখন সবচেয়ে বড় হয়ে রয়েছে বা সেটা যেটা হলে আপনার এই পঞ্চায়েত এলাকার ভালোভাবে মানুষের ভালো হবে কোনটা?
6: আমার চোখে এখন আমি যদি রাস্তাগুলি দিতে পারি মানুষের যাতায়াতের খুব সুবিধা হবে এটা মনে করছি।
0: এই যে সেচের জল, যেহেতু কৃষি প্রধান এলাকা, মানুষ বেশিরভাগ কৃষিজীবী, তো মানুষের যে কৃষকের যে জমিতে জল দেওয়ার জন্য সে ধরনের কী ব্যবস্থা রয়েছে?
6: আমাদের এখানে মেশিন আছে, মেশিন দিয়ে মানুষের জমিনে পাইপ লাগিয়ে এরপরে মানুষের ক্ষেতের সেচের ব্যবস্থা আছে, জল পাচ্ছে।
0: তো আগামী দিন আপনার শুধু শুধু রাস্তাই রয়েছে?
6: ও রাস্তা রয়েছে, আমরা আরো মন্দিরে আলোকসজ্জায় সজ্জিত করব, যেমন সোলার লাইট লাগাবো এই আর কি।
0: আর নতুন করে কোনো অফিস আদালত আনার পরিকল্পনা রয়েছে?
6: নতুন করে আমাদের এখানে আমাদের পঞ্চায়েতে সব ডিপার্টমেন্টে আছে, এখানে এখানে সাতটা দপ্তর আছে আমার, পঞ্চায়েত অফিস আছে, হেলথ আছে, এগ্রিকালচার আছে, এআরডিডি আছে, পোস্ট অফিস আছে, সবই আছে,
0: কমিউনিটি হল
6: আছে, সবই আছে,
0: পঞ্চায়েত অফিস
6: সবই আছে, এটাই বলেছি।
0: স্কুলের কোনো উন্নতি?
6: স্কুলের উন্নতি বলতে আমাদের স্কুল এখন দ্বাদশ শ্রেণীর বিদ্যালয় হয়েছে, কিন্তু
0: গ্রামের বৈঠকে অনুষ্ঠানে এতক্ষণ আমি কথা বলেছি এই যে উত্তর সোনাইছড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার, উত্তর সোনাইছড়ি এলাকার জনগণের সাথে, উত্তর সোনাইছড়ি বাজারে ওনারা প্রতিদিন এইভাবে বসেন, এইভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, তো সেক্ষেত্রে তাদের সাথে কথা বললাম, তারা তুলে ধরলেন অতীতে কী ছিল, বর্তমানে কী রয়েছে, আগামী দিন ওনারা কী চান, প্রবীণ থেকে নবীন সকলে সকলের বক্তব্য তুলে ধরেছেন। উত্তর সোনাইছড়ি গ্রাম থেকে এতক্ষণ তাদের সাথে ছিলাম আমি অভিজিৎ ভট্টাচার্য, এবং অনুষ্ঠানটির পরিচালনা ছিলেন আকাশবাণী বিলোনিয়ার কার্যক্রম নির্বাহক দেবাশিষ সেনগুপ্ত, এবং অনুষ্ঠানটির প্রযোজনায় আকাশবাণী বিলোনিয়া।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান গ্রামের বৈঠকে। আকাশবাণী বিলোনিয়া। এখন প্রথমে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, এরপর আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে কক্সবাজার সংবাদ এবং পরে স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশ মন্ত্রক দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে, ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কোন তৃতীয় পক্ষের ভূমিকা নেই। সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয়ের নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। দিল্লির একটি আদালত নিট প্রশ্নপত্র মামলায় অভিযুক্ত পাঁচজনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ 15 জুন পর্যন্ত বাড়িয়েছে। সিবিএসই জানিয়েছে, দ্বাদশ শ্রেণীর জন্য তাদের পুনর্মূল্যায়ন পোর্টালে সমস্ত ত্রুটি কাটাতে সক্ষম হয়েছে। এখনো পর্যন্ত 16,000-এর বেশি শিক্ষার্থী সফলভাবে সেখানে নিজেদের আবেদনপত্র জমা দিয়েছে। ইউপিআই এর মাধ্যমে গত মাসে নজিরবিহীন 2,322 কোটি লেনদেন হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রের আর্থিক পরিষেবা বিভাগ। পশ্চিমবঙ্গে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসছে বিস্তারিত খবরে। ভারত দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে, নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে কোন তৃতীয় পক্ষের ভূমিকাই নেই। ভারত নেপাল সীমান্ত সংক্রান্ত নেপালের প্রধানমন্ত্রীর মন্তব্য এবং পরবর্তীতে নেপালের বিদেশ মন্ত্রকের প্রকাশিত বিবৃতির বিষয়ে এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা বলেন। তিনি জানান, সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, ভারত নেপাল সীমান্তের প্রায় 98% সীমানা নির্ধারণ সম্পন্ন হলেও কিছু কিছু অংশ এখনো অমীমাংসিত রয়ে গেছে।
1: ভারত নেপাল সীমা কা লগভগ 98% হিসা নির্ধারিত হো চুকা হ্যায়। সীমা কে নির্ধারিত হিসো মে সীমা পার কব্জে অর নো ম্যানস ল্যান্ড পর অতিক্রমণ কে মামলে ভি হ্যায়, জিসকা সংযুক্ত রূপ সে মানচিত্রণ কিয়া জা রাহা হ্যায়। হামনে সীমা সম্বন্ধিত সভি মামলো সে নিপটনে কে লিয়ে দ্বিপক্ষীয় তন্ত্র স্থাপিত কিয়ে হ্যায়। ভারত অর নেপাল কে বীচ জো ভি দ্বিপক্ষীয় মামলে হ্যায় উসমে কিসি তরফ সে তীসরে পক্ষ কি কোই ভূমিকা নেহি হ্যায়।
0: এছাড়াও জম্মু কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তান ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ বিবৃতিতে যেসব অনভিপ্রেত ও অযাচিত উল্লেখ রয়েছে, ভারত তার প্রতিবাদ জানিয়েছে। শ্রী জয়সওয়াল বলেন, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ। তিনি জোর দিয়ে বলেন, যেসব পক্ষের এহেন বিষয়ে মন্তব্য করার কোনো আইনগত বা নৈতিক অধিকার নেই, তাদের এ বিষয়ে কোনো মন্তব্য করাও উচিত নয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে নেপালের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির চেয়ারপারসন রবি লোমিছানে এবং তার প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেছেন, আলোচনায় ভারত ও নেপালের মধ্যে উন্নয়ন সংক্রান্ত অংশীদারিত্ব এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার বিষয়টি স্থান পেয়েছে। এর আগে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির একটি প্রতিনিধি দল আজ নতুন দিল্লিতে বিজেপি সভাপতি নীতিন নবীনের সঙ্গে সাক্ষাৎ করে। আরএসপির সভাপতি রবি লামিছানের নেতৃত্বে এই প্রতিনিধি দল বিজেপির অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন। সাংগঠনিক ও রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে আরএসপি এবং বিজেপির মধ্যে দলীয় স্তরে দ্বিপাক্ষিক যোগাযোগ শুরু করার উদ্দেশ্যেই এই উদ্যোগ বলে জানা গেছে। নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় অভিযুক্ত পাঁচজনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ দিল্লির একটি আদালত 15 জুন পর্যন্ত বাড়িয়েছে। বিশেষ বিচারক অজয় গুপ্ত আজ অভিযুক্ত মঙ্গলীলাল খাতিক, বিকাশ বিলওয়াল, দিনেশ বিলওয়াল, যশ যাদব এবং ধনঞ্জয় লোখান্ডের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ানোর জন্য সিবিআই এর আবেদনটি মঞ্জুর করেন। পদার্থবিজ্ঞানের লেকচারার মনীষা সঞ্জয় হাওলাদার, শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনোজ ঠিকরে শিরুকে এবং পদার্থবিজ্ঞানের শিক্ষক তেজস হর্ষদ কুমার শাহকে গতকাল 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। এই মামলায় সিবিআই এ পর্যন্ত মোট 13 জন অভিযুক্তকে গ্রেফতার করে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই জানিয়েছে, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সিবিএসইর পুনর্মূল্যায়ন পোর্টালটিতে এখনো পর্যন্ত 16,000-এর বেশি শিক্ষার্থী সফলভাবে তাদের আবেদন জমা দিয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় আজ বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তি করে এই প্ল্যাটফর্মকে আরও উন্নত ও পরিমার্জিত করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য এই প্রক্রিয়াকে আরও সুবিধাজনক ও নির্বিঘ্ন করে তোলার লক্ষ্যে সেশন

0: এর সময়সীমাও বাড়ানো হয়েছে। উল্লেখ্য, সিবিএসইর এই প্ল্যাটফর্মটি ডিনায়াল অফ সার্ভিস জাতীয় যান্ত্রিক ত্রুটির শিকার হয়েছিল, যার ফলে মাত্র 2 মিনিটের ব্যবধানে প্রায় 15 লক্ষ হিট বা অনুরোধ তৈরি হয়। এছাড়াও বোর্ডের নজরে এসেছে সিস্টেমের সংরক্ষিত ফাইলগুলিতে অননুমোদিত প্রবেশের জন্য 1 লক্ষেরও বেশিবার চেষ্টা চালানো হয়েছে। ইউপিআই বা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস গত মাসে 2,322 কোটি লেনদেনের মাইলফলক স্পর্শ করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় আর্থিক পরিষেবা বিভাগ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার এই অগ্রগতির জন্য নাগরিকদের ধন্যবাদ জানিয়েছে। ইউপিআই বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে ইতিমধ্যেই মান্যতা পেয়েছে। শুরু হওয়ার মাত্র 1 দশকের মধ্যে এটি বিশ্বের প্রায় অর্ধেক তাৎক্ষণিক পেমেন্ট লেনদেন পরিচালনা করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে উপজাতি বিষয়ক মন্ত্রকের কেন্দ্রীয় বৃত্তি প্রকল্পের সুবিধা প্রাপকদের সঙ্গে মত বিনিময় করেন। ভগবান বিরসা মুন্ডার অবদান ও ঐতিহ্য স্মরণে উদযাপিত বিরসা লিভস ইন নিউ ভারত উইকের অংশ হিসেবে এই মত বিনিময়ের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি বলেন, উপজাতি যুব সম্প্রদায়ের বিকাশে সরকার বিশেষভাবে সচেষ্ট রয়েছে, তাদের দক্ষতা ও প্রতিভার বিকাশে বিভিন্ন প্রকল্পেরও ব্যবস্থা করা হয়েছে।
1: युवा हमारे राष्ट्र की शक्ति, आशा और उज्जवल भविष्य की प्रतीक है। मेरी सभी युवाओं, विशेषकर जनजातियों समुदाय के युवाओं से अनुरोध है कि उन्हें अपनी जड़ों और अपने लोगों को नहीं भूलना चाहिए। युवा शक्ति विरासत पर गर्व करते हुए आधुनिक शिक्षा और तकनीकों के बल पर आगे बढ़े तो सशक्त, समृद्ध और आत्मनिर्भर भारत का निर्माण होगा।
0: ইবোলা মোকাবিলায় আফ্রিকার জনস্বাস্থ্য পরিকাঠামোকে আরো শক্তিশালী করতে এই নিয়ে দ্বিতীয়বার চিকিৎসা সহায়তা সরঞ্জাম পাঠালো ভারত। আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন তা গ্রহণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার এবছরের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারের জন্য মনোনয়ন গ্রহণ শুরু করেছে। বিভিন্ন ক্ষেত্রে যেসব শিশুরা অসাধারণ অবদান রেখেছে তাদের ভূমিকাকে স্বীকৃতি দিতে এই সম্মানে ভূষিত করা হয়। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই। এই মনোনয়ন শুধুমাত্র রাষ্ট্রীয় পুরস্কারের সরকারি পোর্টাল https://awards.gov.in এর মাধ্যমে অনলাইনে জমা দেওয়া যাবে। 31 জুলাই অনুযায়ী যেসব শিশুর বয়স 5 থেকে 18 বছর তারাই এই পুরস্কারের যোগ্য। গুজরাটের সুরাট জেলায় বারদৌলি এলাকায় উভা গ্রামের কাছে ভয়ঙ্কর দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মহারাষ্ট্রের নম্বরযুক্ত 2টি বিলাসবহুল যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলা 12:30টায় রাজ্যস্তরের অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদনপত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, দেশের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা মূলত রোগ নিরাময় কেন্দ্রিক মডেল থেকে ধীরে ধীরে বিবর্তিত হয়ে এখন একটি সামগ্রিক কাঠামোর রূপ নিয়েছে। এই কাঠামোতে অন্তর্ভুক্ত হয়েছে প্রতিরোধমূলক, পুনর্বাসনমূলক, উপশমমূলক এবং প্রবীণদের জন্য বিশেষ স্বাস্থ্য ব্যবস্থা। তিনি জানান, গোটা দেশজুড়ে 182,000-এরও বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দক্ষিণ আফ্রিকার উপরাষ্ট্রপতি সিপোকোসা পোলুস মাসাতিল আজ নতুন দিল্লিতে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করেন। তার সঙ্গে দক্ষিণ আফ্রিকা সরকারের বিশিষ্ট মন্ত্রী এবং কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিল। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এবং জার্মানির থুরিঙ্গিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী ম্যারিয়া ফায়গট আজ নতুন দিল্লিতে কোয়ান্টাম কমিউনিকেশন, ফোটোনিক্স এবং উন্নত প্রযুক্তির ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্ব বৃদ্ধি নিয়ে আলোচনা করেছেন। বর্তমানে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ব্যবস্থাপনা কেন্দ্র হয়ে উঠেছে। জৈব প্রযুক্তি, স্বাস্থ্য পরিষেবা, জলের যথাযথ ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ প্রযুক্তির মতো ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে সহযোগিতার জন্য ভারত নানা ধরনের সুযোগ দিয়ে থাকে। বিশ্ব আবহাওয়া সংস্থা WHO কঠোর সতর্কবার্তা জারি করে জানিয়েছে, এল নিনো নামক আবহাওয়া পরিবর্তন চক্রটি ক্রমশ দানা বাঁধছে। ধারণা করা হচ্ছে চলতি বছরে এটি বিশ্বজুড়ে চরম আবহাওয়া বিপর্যয় তৈরি করবে। দক্ষিণ লেবাননে আজ ইসরায়েলি ড্রোন হামলায় 8 জন নিহত হয়েছেন। গতকাল ইসরায়েল বেইরুটের দক্ষিণাঞ্চলে হামলা চালানোর হুমকি দিয়েছিল, এরপরেই এই ঘটনা। রাষ্ট্রসংঘের শিশু অধিকার কমিটি আফগানিস্তানে জারি হওয়া একটি নতুন অধ্যাদেশের তীব্র নিন্দা জানিয়েছে। এই অধ্যাদেশে বাল্যবিবাহকে বৈধতা দেওয়া হয়েছে। মহিলা ক্রিকেটে ইংল্যান্ডের টন্টনে কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে সিরিজের তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। ভারতীয় সময় রাত 11টায় খেলা শুরু হবে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিদেশ মন্ত্রক ব্যর্থহীন ভাষায় জানিয়েছে, ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। দিল্লির একটি আদালত মিট প্রশ্নপত্র মামলায় অভিযুক্ত 5 জনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ 15 জুন পর্যন্ত বাড়িয়েছে। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী আগরতলা।
3: करोड़ परिवारों को सोलर रूफटॉप लगाने के लिए सरकार मदद करेगी।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিপূর্ণা দেব বর্মা তিনি ককতুমা বুবাগ রকংখা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু সাকা রং ফান বং রিমুংনি কাইসা কাক লামতে হদানী বেবাগ বেরামনি লুকুরকনি হামক্রাইংমানী বিশিংতিন সই হামক্রাইংগো কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহনি তুই দুর্মুংবাই অতালনি ব্রী শালমারী শিলংগ সালচি সালকা পর্ষদনি ফিল্ডসনি চিথাম অধিবেশন সংসার জাগানো কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অতালনি ব্রী শালমারী ও শালনী হাস্তে বেড়াইমা ও ফায়ানো এডিসি ভিলেজ কমিটিনি চংবাড়ি খসরা ভোটার মুংরাম তিনি কারিজাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি আগরতলা ও ক্রিকেট থাই রকনি আগত থাই মানাইন খবই কিট ব্যাগ ইয়াফারি রেখা তাবু কক তোমার শুক্রবই রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু সাকা রং ফানবাং রিমুংনি কাইসা কাক লামতে হদানী বেবাগ বেরেমনি লুকুরকনি হামক্রাইংমানী বিশিংতিন সই হামক্রাইংগো তিনি দিল্লী কতালো জনজাতীয় বৃত্তি তাংবুতাংনি সেপ নাহানাই রকনি বখা কক নারকনানী থাঙ্গি ব সাকা হাপাংনি বৃত্তি তাংবুতাঙ্গ জনজাতি স্রংনাই রকন কুচুক রংতাই কতাল লাম ফিয়গৈ রেখা অ তাংবুতাং রাংনি চুবা সুসিমিয়া আবো শিকলা রকনি ইমাং মুখথাং খাইমানী লাম রাষ্ট্রবক্রক শিকলা দফন হাকতনি ফানতেই থিনাংনি মারি খোরসাবই আলাই দেখা জনজাতি শিকলা রকন বাই থাংনি ইয়ারং বাই গদালই টংনানি কবক মুং নারেখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহনি তৈ দুর্মুংবাই অতালনি ব্রী শালমারী শিলংগ সালচি সালকা পর্ষদ এবা এনইসি নি ফিল্ডস নি চিথাম অধিবেশন সংসার জাগানো তিনি লোকভবন মিজোরামনি হাস্তেফা বিজয় কুমার সিং শিলংগ সংসার জাগনা থাঙ্গি টংমা অ পান্দানি যুগালি মুংনতি ককলাম সালাইকা ব সালচি সালকা আমচাইনি বেবাক হামক্রাইও কেন্দ্র হাপাংনি সামুংনি সাকাবো ফান বকসিনকা বসকাং অধিবেশন বেবাক রংজাক বেদেকনি কথালাইজাক চাইটক মুংন তৈ দুলানি দাগিমুং রেখা অ ককলাম সালাইমাও এনইসি তাং বেক্রেপ্তাই সামুংবুতাং চাসারনাব বেদেকনি তাংরা ডেভিড লালথান লুয়াঙ্গা নৈ সাই নৈ চিব্রুই বিশিনি ডিসেম্বর তালো আগরতলাব সংসার জাকমা পাইথাক এনইসি প্লেনারিনি ককচং মুংনি সাকা নাহারজাক উলনি আপ্রি রকন সবাই শুক্রবই সাই খেনারেখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তালনি ব্রী শালমারী ও শালনী হাস্তে বেড়াইমাও ফায়ানো পুলিশ সদর নাইকুং শাখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী ও তালনি ব্রী শালমারী সানজা জরাব গুহাটিনি সিমি বীরখুংবাই আগরতলাও ফায়ানো ওল নৈনি সালো এবা বা শালমারী ও ফুঙ্গ আগরতলানি রাজভবন কসাম পুষ্পবন্ত প্যালেস হোটেলনি হামতাই রুমাও মানজাগানো দিবর জরাও সালথাং ত্রিপুরা হাঙ্করনি লঙ্কামুরাও বিএসএফ নি আরি আমচাই বাবাইও বেড়াইনাইয়ানো আবনি উল ব শালবাগানো বিএসএফ সদর নাইখুং বাই কুচুক বেরেমনি ককলাম সালাইয়ানো ককলাম পান্ডাও মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সচিব অক্রা পুলিশ নি দাগিফাং অক্রা বিএসএফ নি আইজি তৈ কুবনি কুচুক আচুকথানী অফিসার রকব মানজাগানো ভারতনি দরবার ফাং বক্রক সূর্যকান্ত তিনি সুপ্রিম কোর্ট খড়ক বা কতাল দরবার ফাং সময় তাং রেখা সুপ্রিম কোর্ট কলেজিয়ামনি সাকলাই মুংবাই কেন্দ্র হাপাং বরকনি শীতক মুং গসিমুং রুমাইয়াগুলো দরবার ফাং শিল নাগু শ্রী চন্দ্রশেখর সঞ্জীব সচদেব অরুণপল্লী তৈ চাকরা কে রংকরং বি মোহনান সুপ্রিম কোর্টনি দরবার ফাংনি সময় তাংরেজাখা হাকতর হাকতর ফাতানি জুদা জুদা ককনি রং তৈ লুকু খুরুমপুই হামক্রাইয় রামকৃষ্ণ মিশন তৈ হাস্তে হাপাংনি স্নামখর তৈ বানিয়া নাইখুং সামংকরং খ্লাইমুং নাইখুংনি বিশিঙ্গ মুং সয়ংখা তিনি তাংম কতর মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা স্নামখর বানিয়া মন্ত্রী শান্তনা চাকমানি মানজাক মুম্বাই হাস্তে হাপাংনি বখাক্তৈ স্নামখর বানিয়া তাংরা কিরণ গীতে তৈ রামকৃষ্ণ মিশন বিবেকনগর বেদেকনি তাংরা স্বামী শুভকরানন্দ মহারাজ মুং সৈরলাইখা রামকৃষ্ণ মিশন আগরতলা গঙ্গাই রোড কেন্দ্র ও অরং চেংজাগানো রামকৃষ্ণ মিশন স্কুল অব ল্যাঙ্গুয়েজ হাকতর হাকতর ফাতানি দালবিদাল ককনি রংনি সেপ নাহানানি সেপ দেওয়ানো লামসকমানি কক নারকমাও তাংরা কিরণ গীতে সাকা বুসকাং তাল নৈনি বিশিঙ্গন আগরতলা ও অ কেন্দ্র চল অংখাই খড়ক সারা চুকজাকন চিতক জাগানো আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমাখানাই টংবায়ো আকাশবাণী ককতুমা আপডেট মানানি বাকি লগ ইন খাইডি www.newsonair.com newsonair.app তে টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম এ আই আর নিউজ এলার্টস ইউটিউব আইডি নিউজ অন এ আই আর অফিসিয়াল আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতুমা আপডেট মানাখে টুইটার এবা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আই আর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো
ত্রিপুরা সংদুকবাই থাঙ্গাইকল জাগ জিলা পরিষদ এবার এডিসি ভিলেজ কমিটি চংবাড়ি খসড়া বোটার মুংরেম তিনি কারিজাখা ও মুংরেম নডুগী জুন তালনি চুকু শালমারি জরা সানমুং কেবেংমুং ইয়া জাগ জাগানো ও তালনি চিতাই চিসা শালমারি সানমুং তাই কেবেংমুং বাইরে জাগানো পাই থাকবো তার মুংরেম কারিজাগানো জুন তালনি চিবা শালমারি হাস্তে চংবাড়ি কমিশন নি তাঙ্করা অনুরাগ সেন তিনি অকক্তমান রেখা বসাকা তাকলাইনি ভিলেজ কমিটি নি চংবাড়ি ও কাইবারা চার সিসনি ভিলেজ কমিটি ও কাইনেই সাহিত্য রানী কবাং আচুক থায় বোট নাহার জাগানো আবার বাকি জুদা জুদা ব্লক বেবাগী কাইসা সাই বারা বাচি বোট কেন্দ্র সংযাজাখা বসং পঞ্চায়েত নই সাই নৈচিবা সকাডিয়া ফার্মা পান্ডা খনা দিল্লি কেতাল সংসার জাগানো হাকতনি জুদা জুদা বাবাইনি কাইব্রী চিনই কাহামকুক পঞ্চায়েত ন অ সকাডিয়া ফার জাগানো পান্ডা দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ সকাত বেদেগ খুং থামচি ব্রী কামি পঞ্চায়েত তাই নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ সকাত বেদেগ কাইচার পঞ্চায়েত ন সকাতিয়া ফার জাগানো সকাত মানজাক পঞ্চায়েত নি বখরক রক বরক নি কাহামকুক চেতন তাই খুরচাজাক থত কাহাম মান মারি নতই কক নারকানি শেপ মানানো বেড়াই কৃমন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরাতে মুম্বাই নে বিশিঙ্গ বীরখুং নি সেব দাদাক সিদাক চল খাইনা ও কেন্দ্র হাপাং নি থানি সানমন্ত্রী শাখা কেন্দ্র নি বীরখুং রকম মন্ত্রী কিঞ্জারাপুর রামমোহন নাইডু নি থানি ককতুন কাইসা ও সানমুং নি কক্ন খুরসাখা ব ত্রিপুরা রংকচার নাইখুং নি কাসকু ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী শাখা জুলাই তালনি দক শালমারি নি বিশিঙ্গ মাধ্যমিক তে কুচুকুক মাধ্যমিক নি বসর বাচাও আঞ্জকমুং নাহার জাগানো বসাকা আঞ্জকমুং নি অংখারি কানব্লাই চেরেই নাইনা ও কইমুংব্লাই জমারমানি পাইথাক শাল মিয়া পাইখা আঞ্জকমুং নি অংখারি কানব্লাই সেলফ ইন্সপেকশন নি পাইথাক শাল অ তালনি চুকু শালমারি গুমতি হাঙ্কর হায়ুং তংকর শাল পালাইনা নরগী আলাইদা হজাকমুং সামুংবতাং ইয়াগর নাহারকা হাঙ্কর নাইকলফাং হাঙ্কর নাইকলফাং রিংকু লাথের শাখা তংখর খাতিমুং সরাই সরাই তংমুং নগবার তৈবা নতুই হজাকমুং তংক সংলুক রগ্নি থানি হজাকমুং সগৈরিনানো নাহারে গুমতি হাঙ্কর নাইকলফাং তৈ হাঙ্কর স্বচ্ছ ভারত মিশন কমিটি

কাইসারা চার্জি কিডব্যাগ ইয়াফারি রেজাখা পান্ডাও মন্ত্রী অগ্রাসাকা কতাল ক্রিকেট থাই রকনি হামক্রায় অচেতন বেলাই বলাই জাকথতক হাস্তে ক্রিকেট মথানি সামুং বলাই মন্ত্রী অগ্রাসাকা ক্রিকেট মথারক স্রাই স্রাইনি বিশিংতই সামুং তাঙ্গই তঙ্গ পান্ডাও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ানি রিজিওনাল ম্যানেজার দেবাশিষ চন্দ্রদাস মানজাখা তাবুক নবতিবারনি ককতুমা আইএমডিনি তিনি সেকাংবাড়িয়ানি ককতমানরগী অ তালমি ব্রী সালমারি কেরালানি সালগ্রা সালথাং মৌসুমি নকবার হাপ্পাইমানো হই সাজাখা ইয়াঙ্গো আগরতলা ও নবতিবার নাইখংনি বকাকতৈ সাজাখা খনা সালনি সাকানি তুংমারি 35 ডিগ্রি তাই খামানি 27 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো তিনি সালনি সাকানি তুংমারি তংমানি 30.10 ডিগ্রি তাই খামানি 27.10 ডিগ্রি সেলসিয়াস ককতমা পাইনানি সিকাং ককতমা বুবাগ্রক তৈবাইসা সাফিরো রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু সাকা রং ফানবাং রেমংনি কাইসা ক্রাক লাম তৈ হদানি বেবাগ বেরামনি লুকরকনি হামক্রাই ইংমানি বিশিংতিন সয় হামক্রাই ইংগো কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহনি তৈদুল মুম্বাই অতালনি ব্রী সালমারি ও শিলংগ সাজি সালকা পর্ষদনি ফিল্ডসনি চিথাম অধিবেশন সংসার জাগানো কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অতালনি ব্রী সালমারি ও সালনি হাস্তে বেড়াইমা ও ফায়ানো এডিসি ভিলেজ কমিটিনি চংবাড়ি খসরা বুটার মোংরেন তিনি কারি জাখা মন্ত্রী অপরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি আগরতলা ও ক্রিকেট থাই রকমি আগর থাই মানই নকবই কিডব্যাগ ইয়াফারি রেখা ককতমা তিনি নিবাগী অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াই এঙ্গানো খনাফং দামসনি তামই সতী ব্রীচি ও

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী 4 জুন দুদিনের রাজ্য সফরে আসছেন। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশিত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের যুবকদের ক্ষমতায়নের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উদীয়মান ক্রিকেটারদের হাতে ক্রীড়া সরঞ্জাম সহ কিট ব্যাগ তুলে দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী 4 জুন দুদিনের রাজ্য সফরে আসছেন। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওইদিন সন্ধ্যায় গুয়াহাটি থেকে বিমানে আগরতলা আসবেন। পরদিন অর্থাৎ 5 জুন সকালে আগরতলার পুরাতন রাজভবনে পুষ্পবন্ত প্যালেস হোটেলের ভূমিপূজনে অংশ নেবেন। দুপুরে পশ্চিম ত্রিপুরা জেলার লঙ্কামোড়ায় বিএসএফ এর সীমান্ত চৌকি ঘুরে দেখবেন। এরপর তিনি শালবাগানে বিএসএফ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, মুখ্যসচিব, পুলিশ মহানির্দেশক, বিএসএফ এর আইজি ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। দেশ বিদেশের বিভিন্ন ভাষা, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে রামকৃষ্ণ মিশনের সঙ্গে রাজ্য সরকারের শিল্প বাণিজ্য দপ্তর এবং দক্ষতা উন্নয়ন দপ্তরের মধ্যে মূল স্বাক্ষরিত হয়েছে। আজ মহাকরণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমার উপস্থিতিতে রাজ্য সরকারের পক্ষে শিল্প বাণিজ্য সচিব কিরণ গিত্তে এবং রামকৃষ্ণ মিশনের বিবেকনগর শাখার সম্পাদক স্বামী শুভকরানন্দ মহারাজ মূল স্বাক্ষর করেন। আপাতত রামকৃষ্ণ মিশনের আগরতলা গাঙ্গাইল রোড কেন্দ্রে এই শিক্ষা প্রতিষ্ঠানটি চালু করা হবে। মিশনের স্কুল অফ ল্যাঙ্গুয়েজ দেশ বিদেশের বিভিন্ন ভাষা শিক্ষার সুযোগ এনে দেবে। অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশনের বিবেকনগর শাখার সম্পাদক স্বামী শুভকরানন্দ মহারাজ বলেন, কলকাতার গোলপার্ক রামকৃষ্ণ মিশন এবং হায়দ্রাবাদেও মিশনের ভাষা শিক্ষা কেন্দ্র রয়েছে। প্রতি বছর এই কেন্দ্রগুলো থেকে 18,000 শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করেন। আগরতলার এই কেন্দ্রটি হবে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম একটি শাখা। এই কেন্দ্রে ভারতীয় বিভিন্ন ভাষা ছাড়াও জার্মানি, জাপানি, ফরাসি সহ 18টি ভাষা শিক্ষার সুযোগ থাকবে। স্বাগত ভাষণে সচিব কিরণ জানান, আগামী 2 মাসের মধ্যে আগরতলার এই কেন্দ্র চালু হলে 100 জনকে যোগ্যতার ভিত্তিতে নিযুক্ত করা হবে। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা আজ প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকার উপর আগামী 9 জুন পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। 10 এবং 11 জুন দাবি ও আপত্তি সমূহের নিষ্পত্তি করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী 15 জুন। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন আজ এখবর জানিয়েছেন। তিনি জানান, আসন্ন এবারের ভিলেজ কমিটি নির্বাচনে 587টি ভিলেজ কমিটিতে 2,600 আসনে ভোট গ্রহণ করা হবে। এর জন্য বিভিন্ন ব্লকে মোট 1,550টি ভোট কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৌরোহিত্যে আগামী 4 জুন শিলংয়ে উত্তর পূর্ব পরিষদ অর্থাৎ এনএসি 73তম পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে। আজ লোকভবনে মিজোরামের রাজ্যপাল বিজয় কুমার সিং শিলংয়ে অনুষ্ঠিতব্য এই বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। তিনি উত্তর পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নে কেন্দ্রের অঙ্গীকারের উপর জোর দেন। আসন্ন অধিবেশনের জন্য সমস্ত সংশ্লিষ্ট বিভাগকে সমন্বিত প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। এই বৈঠকে এনএসির পরিকল্পনা এবং কর্মসূচি বাস্তবায়ন বিভাগের সচিব ডেভিড লালথান তুলাঙ্গা এবং 2024 সালের ডিসেম্বরে আগরতলায় অনুষ্ঠিত সর্বশেষ এনএসি প্লেনারি সিদ্ধান্তগুলির উপর গৃহীত পরবর্তী পদক্ষেপগুলির বিস্তারিত বিবরণ উপস্থাপন করেন। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরা ও মুম্বাইয়ের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন। কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডুর কাছে লেখা এক চিঠিতে তিনি এই দাবি জানান। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী জানিয়েছেন, আগামী 6 জুলাইয়ের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি জানান, পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমা গতকাল শেষ হয়ে গেছে। পরীক্ষার উত্তরপত্র সেলফ ইন্সপেকশনের শেষ তারিখ হচ্ছে 9 জুন। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত আজ সুপ্রিম কোর্টের 5 জন নতুন বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। সুপ্রিম কোর্ট কলেজিয়ামে সুপারিশে কেন্দ্রীয় সরকার তাদের নিয়োগ অনুমোদন করার পর বিচারপতি শীল নাগু, শ্রী চন্দ্রশেখর, সঞ্জীব সচদেব, অরুণ পল্লী এবং প্রবীণ আইনজীবী ভি মোহনা সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। আগামীকাল নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2025 প্রদান করা হবে। সারা দেশ থেকে 42টি সেরা পঞ্চায়েতকে এই পুরস্কার প্রদান করা হবে। 34টি গ্রাম পঞ্চায়েতকে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার বিভাগে এবং 8টি পঞ্চায়েতকে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার বিভাগে পুরস্কৃত করা হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টস এ। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়াল। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের যুবকদের ক্ষমতায়নের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ নয়াদিল্লিতে বৃত্তি প্রকল্পের আদিবাসী সুবিধাভোগীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, সমাজের সর্বস্তরে সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষাগত উন্নতি ঘটলে প্রকৃত উন্নয়ন সম্ভব। শিক্ষা ক্ষমতায়নের একটি শক্তিশালী মাধ্যম, কারণ এটি ব্যক্তিকে আত্মনির্ভরশীল, সচেতন এবং সক্ষম করে তোলে। তিনি আরও বলেন, সরকারি বৃত্তি প্রকল্পগুলো উচ্চশিক্ষা ও নতুন সুযোগের পথ সুগম করে, আদিবাসীদের জীবন বদলে দিয়েছে। ভারতে প্রতিভার কোনো অভাব নেই এবং তাদের চিহ্নিত করে, লালন করে ও বিকাশের জন্য সঠিক মঞ্চ প্রদানের প্রয়োজনীয়তার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। ভারতীয় সেনাবাহিনী এবং এনডিআরএফ যৌথভাবে আজ আগরতলার লিচুবাগান এলাকায় বন্যাত্রাণ এবং উদ্ধার সংক্রান্ত মহড়া পরিচালনা করেছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দুই সংস্থার সমন্বয় এবং প্রস্তুতি আরও জোরদার করার লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়। সিপাহী জেলার জেলা প্রশাসনের উদ্যোগে আজ সোনামুড়ায় ভূমিকম্প মোকাবিলা বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় পুলিশ প্রশাসন, টিএসআর, বিএসএফ, সিভিল ডিফেন্স, ভলান্টিয়ার, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন বিভাগের কর্মীরা অংশগ্রহণ করেন। গোমতী জেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বিশেষ সচেতনতা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। জেলা শাসক রিঙ্কু লাথের জানিয়েছেন, পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, জলবায়ু সচেতনতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গোমতী জেলা প্রশাসন ও জেলা স্বচ্ছ ভারত মিশন ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে গতকাল থেকে আগামী 5 জুন পর্যন্ত স্বচ্ছ গ্রাম সুরক্ষিত জলবায়ু শীর্ষক বিশেষ সচেতনতা এবং পরিচ্ছন্নতা অভিযান পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার সবকটি ব্লক এবং পঞ্চায়েত এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হবে। বিধায়ক দীপঙ্কর সেন আজ বিলোনিয়ার ঈশানচন্দ্রনগরের লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের 31তম বাৎসরিক উৎসবের সূচনা করেন। উপস্থিত ছিলেন ভারতচন্দ্রনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন পুতুল পাল বিশ্বাস, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, আশ্রম কমিটির সম্পাদক অমৃত দাস। এই উপলক্ষে বসা আঁকো প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলায় এক অনুষ্ঠানে উদীয়মান ক্রিকেটারদের হাতে ক্রীড়া সরঞ্জাম সহ কিট ব্যাগ তুলে দেন।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সিএসআর তহবিলের আর্থিক সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। আজকের অনুষ্ঠানে টিসিএ অনুমোদিত মহকুমা অ্যাসোসিয়েশন, সদর মহকুমার 14টি ক্লাব, বিভিন্ন কোচিং সেন্টার ও প্লে সেন্টারগুলোর জন্য ক্রীড়া সরঞ্জাম ও 108টি কিট ব্যাগ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, উদীয়মান ক্রিকেটারদের উন্নয়নের জন্য এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। রাজ্য ক্রিকেট সংস্থার প্রশংসা করে তিনি বলেন, ক্রিকেট সংস্থা স্বচ্ছতা বজায় রেখে রাজ্যে কাজ করে চলেছে। অনুষ্ঠানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার রিজিওনাল ম্যানেজার দেবাশিস চন্দ্র দাস উপস্থিত ছিলেন। আবহাওয়া। ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 4 জুন বৃহস্পতিবার কেরালায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় উষ্ণ আবহাওয়া অনুভূত হবে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী 4 জুন দুদিনের রাজ্য সফরে আসছেন। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশিত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের যুবকদের ক্ষমতায়নের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উদীয়মান ক্রিকেটারদের হাতে ক্রীড়া সরঞ্জাম সহ কিট ব্যাগ তুলে দেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

শুনলেন কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন মনের মতো গান। শ্রোতা বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভ ফোন ইন মনের মতো গান এই অনুষ্ঠানে। আপনারা ফোন নম্বর অবশ্যই জানেন, তবু আবারও বলছি 8731875545।

0: हेलो, हेलो, हेलो।
1: নমস্কার, আমি সঙ্গীতা বর্মা কৈলাসহর থেকে বলছি।
0: হ্যাঁ হ্যাঁ, নমস্কার। কোত্থেকে বলছেন আপনি?
1: কৈলাসহর থেকে দিদি,
0: কৈলাশহর থেকে। নামটা আবার বলুন।
1: সঙ্গীতা দেবনাথ।
0: সঙ্গীতা দেবনাথ। আচ্ছা, তো আজকে আপনি আমাদের প্রথম কলার অনুষ্ঠানে, আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আজকে কি গান শুনতে চাইবেন?
1: অনেকদিন পরে গানটা পেয়েছি, তাও প্রথম কলার।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদেরও সৌভাগ্য বলতে হবে। তো আজকে কি গান শুনতে চান আপনি?
1: দিদি আজকে আমাকে সীতা ওর গীতা,
0: সীতা
1: এই
0: ওর গীতা।
1: ছবি ছবিটাকে একখানে গান শুনিয়ে দিন।
0: আচ্ছা,
1: হাওয়া কি সাথ সাথ, হঠাৎ কি সংসার।
0: হাওয়া কি সাথ সাথ। আচ্ছা, এই গানটা আপনি শুনতে চান? তা আপনার সাথে আর কে কে আছেন বলুন।
1: আমার সঙ্গে রয়েছেন গোপাল দাদা, নারায়ণ দাদা, কৃষ্ণ দাদা, বিশ্বজিৎ ভাই, বন্টি দিদি ভাই, আর অবিনাশ ভাই, রমজিৎ দাদা, আর আমার হাজবেন্ড আশুতোষ দেবনাথ।
0: আচ্ছা, অনেক ধন্যবাদ। ঠিক আছে, আপনি শুনুন আপনার পছন্দের গানটি।
1: নমস্কার দিদি ভাই,
0: হ্যাঁ
1: শুভ
0: হ্যাঁ,
1: রাত্রি।
0: শুভরাত্রি।
2: আরে আরে, এ এ

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: এটি বিশ্বজিৎ পাল।
0: উত্তর সারাসীমা থেকে বিশ্বজিৎ পাল, অনুষ্ঠানে স্বাগত আপনি।
1: হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি একটি বাংলা ছায়াছবি থেকে গান শুনতে যাই।
0: আচ্ছা, নামটা বল।
1: নাম হচ্ছে
0: হ্যাঁ
1: সাথী,
0: সাথী।
1: আর গানের কলি হচ্ছে ও বন্ধু তুমি শুনতে কি পাও।
0: আচ্ছা,
1: আর আমাদের এই আকাশবাণী মন মতো গানের অনুষ্ঠানে
0: হুম
1: যে শ্রোতা বন্ধু আমাদের সাথে শুনছেন,
0: হুম হুম
1: তো এই উদয়পুর থেকে দীপা দাস
0: হুম
1: আর কৈলাসহর থেকে আশুতোষ দেবনাথ, সঙ্গীতা দেবনাথ এবং সবাইকে নিয়ে শুনতে চাই।
0: ঠিক আছে, তো শুনুন আপনার পছন্দের গান আপনার সাথীদের নিয়ে, সাথী ছবির গান।
1: হ্যাঁ অবশ্যই, ভালো থাকবেন,
0: হুম হুম হুম
1: শুভরাত্রি।
0: ওকে, শুনুন গানটি।

0: হ্যালো হ্যালো,
1: হ্যালো, শুনতে
0: হ্যাঁ
1: পাচ্ছি?
0: হ্যাঁ হ্যাঁ, নামটা বলুন আপনার।
1: আমি এই মুহূর্তে বলছি রামকৃষ্ণনগর থেকে,
0: হুম হুম
1: অনুপ কুমার ভট্টাচার্য।
0: কৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য।
1: হ্যাঁ, রামকৃষ্ণনগর।
0: আচ্ছা, তো আজকে অনুষ্ঠানে স্বাগত আপনি।
1: হ্যাঁ, জায়গাটার নাম হলো শ্রীভূমি।
0: আচ্ছা,
1: আসাম থেকে করছি ফোনটা।
0: আসাম থেকে?
1: হ্যাঁ হ্যাঁ,
0: আচ্ছা আচ্ছা,
1: তো প্রথমে গুড ইভিনিং
0: হ্যাঁ, গুড ইভিনিং।
1: আর আম কাঁঠালের শুভেচ্ছা।
0: আচ্ছা, নিলাম, আপনাকেও দিলাম।
1: আচ্ছা, খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলতে পেরে। হয়তো বা সত্যি মানে এখানে ফোন লাগানো তো একটা মুশকিল হয়ে যায়,
0: হ্যাঁ হ্যাঁ, কারণ
1: এই
0: একসাথে
1: মুহূর্তে।
0: তো হ্যাঁ সবাই ট্রাই করে, এই জন্যেই।
1: হুম হুম
0: হুম হুম তো
1: এটা
0: আজকে
1: অনেক ভাগ্য ভালো।
0: হ্যাঁ হ্যাঁ
1: আমার
0: হ্যাঁ পেয়ে গেলেন।
1: আমার আমার সহধর্মিনী ফোনটা লাগিয়ে দিয়েছেন,
0: আচ্ছা
1: তো
0: আচ্ছা,
1: আমি ভাবলাম যে ফোনটা রিং হচ্ছে, হয়তো বা রিংটা এটেন্ড করা হবে না, কিন্তু আমার ভাগ্য এতই ভালো
0: হুম হুম
1: আপনি ফোনটা তুলে নিলেন,
0: আচ্ছা,
1: তাই না?
0: তো
1: তো
0: হ্যাঁ,
1: আপনাকে
0: আমাদেরও সৌভাগ্য বলতে হবে। তো আপনার হ্যাঁ সহধর্মিণীকেও অনেক ধন্যবাদ। তো
1: সত্যি সত্যি
0: আজকে
1: তো
0: হ্যাঁ, আজকে পছন্দের গানটা বলে ফেলুন, কোন ছবির গান?
1: একটা ছবিটার নাম সিলসিলা ছবি,
0: সিলসিলা, হ্যাঁ।
1: গানটা এরকম দেখা একে খাব তোয়ে সিলসিলে হুয়ে দূর তক নিগাহ মে গুলছিলে হুয়ে,
0: বাহ বাহ বাহ,
1: এই
0: খুব
1: টাইপের
0: সুন্দর।
1: গান। আর
0: হ্যাঁ,
1: এই গানটা
0: প্রেম গুমান
1: আমি
0: সে
1: রিকোয়েস্ট
0: দূর
1: করছি
0: দূর
1: আমার প্রেমজীব বাবু, আছেন
0: ইয়াকি
1: খুব
0: কে
1: ভালো
0: হাত কে
1: শ্রোতা,
0: পাস,
1: তার পর আমার সহধর্মিনী ছোট
0: দিল কো
1: ভট্টাচার্য,
0: ভরম দিয়ে হো গয়া,
1: তারপর অম্বালিকা
0: ওর
1: ভট্টাচার্য,
0: গলা সে প্যার
1: আর
0: হো
1: একজন
0: গয়া,
1: আছেন অখিল দেব মহাশয়, খুব ভালো শ্রোতা, মানে প্রেমজীব দাস। আর যারা যারা এই মুহূর্তে শুনছেন সবাই কিনে রইল আর আপনি শুনবেন।
0: অবশ্যই অবশ্যই, ঠিক আছে, সবাই মিলে শুনুন।
1: অবশ্যই, তো ভালো থাকুন।
0: হ্যাঁ হ্যাঁ, আপনারা ভালো থাকুন।

0: হ্যালো হ্যালো,
1: হ্যালো, নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি কুমারঘাট থেকে বুলটি দাস।
0: কুমারঘাট থেকে বুলটি দাস।
1: ও ভাই,
0: আচ্ছা,
1: কেমন আছেন?
0: ভালো আছি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো তো?
1: হ্যাঁ দিদি ভাই, বাবা দিদি ভাই খুব ভালো আছে, আর আপনি ওল্ডার আসছেন, আরো ভালো লাগছে।
0: তাই নাকি? আচ্ছা তো আজকে, হ্যাঁ, পছন্দের গান কোন ছবি থেকে শোনাবো?
1: ইয়ারানা দিদি ভাই।
0: ইয়ারানা থেকে।
1: হ্যাঁ হ্যাঁ, বুলে ও বুলে।
0: আচ্ছা তো শুনুন পছন্দের গান।
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই, কেমন
0: নমস্কার।
1: আছেন?
0: হ্যাঁ হ্যাঁ, আপনারাও ভালো থাকবেন।

0: हेलो हेलो हेलो,
1: হ্যালো, শুনতে পাচ্ছেন দিদি?
0: হ্যাঁ হ্যাঁ, এইবার শুনছি, বলুন আপনার নামটা। বলুন
1: আমি সেই বান্দাল থেকে কৃষ্ণমোহন মুড়াসিং।
0: তো, এই বান্দাল থেকে কৃষ্ণ মুড়াসিং।
1: হ্যাঁ, আপনি ভালো আছেন দিদি?
0: হ্যাঁ, ভালো আছি ভালো আছি, আপনি ভালো তো?
1: আজকে গান শুন হ্যাঁ আজকে গান শুনবো দিদি। সেই
0: হুম
1: হিসেবে
0: হুম
1: বাজির ছবি থেকে
0: হুম হুম
1: ধীরে ধীরে আঁখো মেলে দিল কা মেহমান হো গিয়া।
0: আচ্ছা আচ্ছা,
1: তো আমার বন্ধুদের নাম একটু বলি দিদি।
0: হ্যাঁ হ্যাঁ, বলে দিন বলে দিন। হুম
1: আমার সজীয় দাদা মারাদর থেকে, প্রাক্তন মাস্টার নরেন্দ্র নবোদার
0: হুম
1: কলসি থেকে, গোপাল মাধব আমার বন্ধু শান্তির বাড়ি থেকে, অমিত সুর
0: হুম
1: আমার প্রাক্তন শিক্ষক শান্তির বাড়ি থেকে, তাপস মহাজন,
0: হুম
1: আশুতোষ দেবনাথ প্রয়াস শহর, সঙ্গীরা দেবনাথ প্রয়াস শহর, বুড়ি দাস, কুমার দাস, অবিনাশ তেলি, ধর্মনব,
0: সব সব নেটওয়ার্কের বন্ধু তো।
1: হ্যাঁ হ্যাঁ আমরা প্রয়োগ করে।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনুন আপনার পছন্দের গান।
1: নমস্কার
0: নমস্কার নমস্কার।

0: हेलो हेलो,
1: हेलो, नमस्कार मैम।
0: हाँ नमस्कार, আপনার নামটা বলুন।
1: আমি উদয়পুর থেকে দিবা দাস বলছি।
0: উদয়পুর থেকে দীপা দাস। তো আচ্ছা, এই মনের মতো গানের অনুষ্ঠানে আজকে কি গান শুনতে চাইবেন বলুন?
1: আজকে একটি বাংলা গান শুনবো, ছবির নাম অন্নদাতা।
0: বাংলা ছবি অন্নদাতা।
1: অন্নদাতা
0: আচ্ছা, তো গানের লাইন?
1: গানের লাইন হলো, দিন আসে দিন যায় তোমার আশায়।
0: আচ্ছা, দিন আসে দিন যায় তোমার আশায়। ঠিক আছে, তো আপনার সবসময় মনের মতো গান শোনেন আপনি?
1: হ্যাঁ, আমি সব অনুষ্ঠান শুনি।
0: আচ্ছা ঠিক আছে, শুনুন আজকে আপনার পছন্দের গানটি,
1: দিন আসে
0: পাঠিয়ে
1: দিন
0: দিচ্ছি।
1: যায় তোমার আশায়, দিন গুনে আমার মন
0: হ্যাঁ,

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ বলুন, নামটা
1: আমি নারায়ণচন্দ্র মজুমদার,
0: নারায়ণচন্দ্র মজুমদার, কোত্থেকে বলছেন?
1: মাধবনগর থেকে।
0: মাধবনগর থেকে। তো আজকে মনের মতো গানের অনুষ্ঠানে আপনার পছন্দের গানটা বলে ফেলুন।
1: প্রতীক ছবি,
0: প্রতীক ছবি থেকে, বাংলা তো,
1: বাংলা
0: বাংলা ছবি প্রতীক।
1: হরে
0: কোন
1: কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম।

0: হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কে ফোন করেছেন বলুন, নামটা বলুন।
1: মাছা থেকে রতনলাল দাস,
0: কি দাস বললেন?
1: রতনলাল দাস।
0: রতনলাল দাস। আচ্ছা,
1: হ্যাঁ
0: আপনি
1: হ্যাঁ,
0: অনুষ্ঠানে স্বাগত। তো আজকে কি গান শুনতে চাইবেন বলুন?
1: বাবা কেন চাকর,
0: বাবা
1: নতুন
0: কেন,
1: একটা
0: বাবা কেন চাকর। আচ্ছা, এ ছবির কোন গানটা আপনার পছন্দ বলুন।
1: আমার মতো এমন কিছু নিয়ে তো কারো জীবন।
0: আচ্ছা ঠিক আছে, সবাইকে নিয়ে শুনুন গানটি।
1: হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।

0: হ্যালো, হ্যাঁ বলুন।
1: রাকেশ ডাক্তার, ওই সিমলা রাকেশ।
0: শিমলা আছে। আপনার নাম?
1: জি জি জি
0: আপনার নাম
1: রাকেশ, রাকেশ।
0: রাকেশ। আচ্ছা,
1: জি জি জি
0: তো আপ কোন সি ফিল্ম কা গানা শুননা চাহতে হে?
1: আজ জো হ্যায় হামারি দেশ জো পাসিদা কা তুমি কন্যা কন্যা লমি রহি।
0: আচ্ছা, ফিল্ম কা নাম বাতাইয়ে। ব্রহ্মচারী। ওকে, আজকাল তেরে মেরে। ঠিক হ্যাঁ ঠিক। আপনার সাথ কন কন হ্যায়? ওকে, সুন লিজিয়ে আপনার পছন্দ কা গানা। ওকে।

0: হ্যালো,
1: হ্যালো, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা। হ্যাঁ, নামটা বলুন, শুনতে পাইনি।
1: শ্যামল রায়,
0: শ্যামল রায়,
1: উদয়পুর।
0: উদয়পুর থেকে। আচ্ছা, তো আপনি অনুষ্ঠানে স্বাগত। আজকে মনের মতো গানের অনুষ্ঠানে আপনার পছন্দের ছবির নামটা বলুন।
1: কোরা কাগজ,
0: কোরা কাগজ।
1: কোরা কাগজ থেকে
0: আচ্ছা
1: মেরা জীবন কোরা কাগজ কোরা হি রহ গিয়া।
0: আচ্ছা আচ্ছা, তো আপনার এই যে আকাশবাণী বিলোনিয়ার সবচেয়ে পছন্দের অনুষ্ঠান কোনটি আপনার?
1: সত্যি কথা বলতে কি, আমার পছন্দের অনুষ্ঠান হলো ওই টক শো। আগে তো সপ্তাহে 3 দিন হতো,
0: হুম
1: তিন
0: হুম
1: দিন
0: হুম
1: থেকে দুই
0: হুম
1: দিন হলো, 2 দিন
0: হুম
1: থেকে এখন মাত্র 1 দিন রবিবার। তো আর অন্যান্য মনের মতো এখানে সবসময় ফোন পাওয়া যায় না, আর আমরা তো একটু বয়োজ্যেষ্ঠ,
0: হুম হুম
1: সেই কারণে আর যারা ইয়ং তারাই বেশি করে। তো আজকে রেগে গেল, খুব ভালো লাগছে।
0: আচ্ছা ঠিক আছে, শুনুন গানটি।

0: হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? নমস্কার, কে বলছেন বলুন।
1: গ্রাম হীরাপুর, জেলা সিহোর, মধ্য প্রদেশ সে ভগবান সিং পরমার বল রা হু দিদি।
0: ভগবান সিং বর্মা?
1: ভগবান সিং পরমার
0: পরমার, আচ্ছা।
1: জি,
0: তো
1: তো
0: ফিল্ম কা নাম বাতাইয়ে।
1: ফিল্ম কা নাম হে বলমা।
0: বলমা হিন হিন
1: গানে কে বোল হে, মেরে খেয়াল সে তুম বড়ি খুবসুরত হো, ইয়ে গানে কে বোলে দিদি।
0: মেরে খেয়াল সে,
1: জি, বলমা ফিল্ম হে, গানে কে বোলে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক হে, সুন লিজিয়ে।
1: জি দিদি।

0: হ্যালো, হ্যাঁ কে বলছেন?
1: নমস্কার,
0: নমস্কার।
1: বলছিলাম তাপসী গুপ্ত জলাইবাড়ি থেকে।
0: আচ্ছা, তো আজকের অনুষ্ঠানে আপনার পছন্দের গান বলে ফেলুন।
1: আজকে অনুষ্ঠানে এবারের গানটি শুনবো, একখানি হিন্দি ছবি থেকে, ছবির নাম রকিব।
0: রকিব ছবি থেকে?
1: হ্যাঁ,
0: আচ্ছা, তো গানের লাইন?
1: চানা বে চানা গায়ত্রী গঞ্জলার কণ্ঠে।
0: ঠিক আছে,
1: এই মুহূর্তে শুনছেন আমার যারা নেটওয়ার্কের বন্ধুরা, নামগুলি বলছি এক নজরে।
0: হুম হুম, তাড়াতাড়ি বলে ফেলুন, আমাদের সময় কিন্তু খুব কম।
1: শুনছেন এই মুহূর্তে, শুনছেন নারায়ণ মজুমদার মাধবনগর থেকে, গোপাল মহাজন পড়শি, শুনছেন বেনুরাম, শুনছেন বেঙ্গালুর থেকে, এই মুহূর্তে শুনছেন আরো অন্যান্য বন্ধুরা।
0: আচ্ছা, তো শুনুন গানটি।
2: Now hear me. Words I've been spoken, and all my thoughts are put down in one line. For I can't help remedy.

0: মনের মতো গানের অনুষ্ঠান প্রায় শেষ সময়সীমা, তাই রাকিব ছবির এই গানটি দিয়ে শেষ করলাম আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন যুব অনুষ্ঠান যুববাণী, পরিবেশনায় হিন্দোল কালচারাল একাডেমির যুব বন্ধুরা।
1: পরে যারা রয়েছো, তোমাদের সকলকে জানাচ্ছি বিলোনিয়ার হিন্দুল কালচারাল একাডেমির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা যুববন্ধুরা বসে পড়লাম রবীন্দ্রনাথকে নিয়ে। আজকের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। তিনি ছিলেন এক কিংবদন্তি বাঙালি কবি, লেখক, সুরকার, চিত্রশিল্পী ও দার্শনিক, যিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তিনি ছিলেন প্রকৃতিপ্রেমী। গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ, আমার মন ভুলাই রে। তাঁর কবিতা ও গানে প্রকৃতি কেবল পটভূমি নয়, বরং এক জীবন্ত সত্তা, যা মানুষের আবেগ ও আধ্যাত্মিকতার সঙ্গে মিশে গেছে। তিনি প্রকৃতির ক্ষুদ্রতম উপাদানেও ঐশ্বরিকতার সন্ধান করেছেন। আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পী ময়ূখ বৈদ্য।

সৌন্দর্যের মধ্য দিয়ে সত্য ও প্রেমের সাধনা ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূল মন্ত্র। প্রেম দরদে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে প্রেম মানে নিজের মধ্যে অনন্তকে অনুভব করা। আজকের আমাদের পরের শিল্পী অনন্যা মজুমদার।

দেশকে ভালোবাসা মানে দেশের মানুষকে ভালোবাসার প্রসার, যা বিশ্ব মানবতার সঙ্গে যুক্ত। রবীন্দ্রনাথের কাছে দেশ মৃন্ময় নয়, চিন্ময়। দেশ মানে শুধু মাটি নয়, দেশের মানুষ, তাদের প্রাণ, তাদের সংস্কৃতি। তাই তিনি বলেছেন, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আজকের আমাদের পরে শিল্পী সায়ন্তিকা সেন।

রবি ঠাকুরের শিশুপ্রেম ছিল গভীর। তিনি শিশুদের সরলতা, স্বাভাবিক কৌতূহল ও কল্পনার জগৎকে শ্রদ্ধা করতেন এবং তাদের বিকাশের জন্য মুক্ত ও আনন্দময় পরিবেশের পক্ষে ছিলেন। তিনি বিশ্বাস করতেন শিশুরা ভিন্ন জগতের, তাদের নিজস্ব ভাবনা আছে, তাই বড়দের তাদের শেখানো চেয়ে তাদের নিজস্ব জগতে চলতে দেওয়া উচিত। আজকের এই অনুষ্ঠানের সবশেষ শিল্পী ময়ূখ বৈদ্য।

0: এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান যুববাণী। পরিবেশনায় ছিল বিলোনিয়া হিন্দুল কালচারাল একাডেমির যুববন্ধুরা। শিল্পীরা ছিল ময়ূক বৈদ্য, অনন্যা মজুমদার, সায়ন্তিকা সেন, সায়ন্তিকা বৈদ্য, সোহম বিশ্বাস, এবং সঙ্গে ছিলাম আমি, সম্পিতা চক্রবর্তী, এবং তবলায় ছিলেন প্রসেনজিৎ চক্রবর্তী। আজকের মতো এখানেই বিদায় নিলাম। নমস্কার।
1: হিন্দুল কালচারাল একাডেমির যুববন্ধুদের পরিবেশনায় এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান যুববাণী, আকাশবাণী বিলোনিয়া। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম। অনুষ্ঠানে আজ শুনবেন জয় জয়ন্তীর আগে খেয়াল, শিল্পী উস্তাদ বড়ে গুলাম আলী খাঁ।

জয় জয়ন্তীর আগে এতক্ষণ খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন উস্তাদ বারি গুলাম আলী খাঁ। সরগম অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে হারানো দিনের গান। অনুষ্ঠানে আজকের শিল্পী গীতা দত্ত।

0: গানটি শুনলেন গীতা দত্ত এবং হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। এবারের গান গীতা দত্তের কণ্ঠে।
1: কারভা।

শুনলেন হারানো দিনের গান। শিল্পী ছিলেন গীতা দত্ত এবং হেমন্ত মুখোপাধ্যায়। আকাশবাণী বিলোনিয়া। জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 3রা জুন 2026 খ্রিস্টাব্দ বুধবার। অধিবেশন শুরু হবে সকাল 6টায়। 6:05 শুনবেন অমৃতবাণী। এই অনুষ্ঠানে শুনবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে পাঠ। ভক্তিগীতির অনুষ্ঠান সুরঞ্জলি 6:10। অনুষ্ঠানের শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য। আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান হায়ুনি খোরাং শুনবেন 6:25। 6:55 অনুষ্ঠান সূচি। 7টায় তথ্য নির্ভর অনুষ্ঠান আজ সকালে। 7:45 গীতালি অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। আগামীকালের শিল্পী পার্থ মজুমদার। আজকের কবিতা 8:15। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবে আনন্দমার্গ সিনিয়র বেসিক ইংলিশ মিডিয়াম স্কুলের 3রা শ্রেণীর ছাত্রী অনন্যা সাহা। এরপরেই থাকছে নজরুলগীতির অনুষ্ঠান দোলন চাপা, শিল্পী রাঘব চট্টোপাধ্যায়। শিশুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশুমেলা 8:30। 9:05 গানে গানে অনুষ্ঠান দেশ ও বন্দনা 10:05। 10:30 হারানো দিনের গান অনুষ্ঠানটি শুনবেন। 11:05 FM উজ্জ্বন্ত আগরতলা কেন্দ্রের ককবরুক অনুষ্ঠান। দুপুর 2:15 শুনবেন রজনীকান্তের গান রজনীগন্ধা অনুষ্ঠানে। আমি নারী অনুষ্ঠানটি প্রচারিত হবে 2:30। শুনবেন সুরমালিকা অনুষ্ঠানে বিভিন্ন বাংলা গান। 3:05 বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। 5:10 জীবনের গল্প বলবেন কবিয়াল অশোক ধর। এরপরেই পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। লোকসঙ্গীত 5:45। 6টায় ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান ইমাং কাহাম। খেতে খামারে 6:30। অনুষ্ঠানে শুনবেন তেলাপিয়ার সাথে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ বলবেন

ডক্টর রূপালী দাস, ফিশারি অফিসার। পরে শুনবেন দেশাত্মবোধক গান। সাতটায় অনুষ্ঠান সূচি। 7:05 সরগম অনুষ্ঠানে শুনবেন সানাই বাদন, শিল্পী আলী আহমেদ হুসেন। 8:05 লাইভ ফোন ইন মনের মতো গান। পাঁচমিশালী অনুষ্ঠান শুনবেন 9:00। 9:30 শামে গজল অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন গজল। 10:00 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান বিভাবরী। এছাড়াও নির্ধারিত সময় অনুযায়ী দিল্লি, আগরতলা এবং কলকাতা কেন্দ্রের সংবাদ শুনবেন। 10:30 অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি।

আকাশবাণী বেলোনিয়া কেন্দ্র থেকে প্রচারিত আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। পরবর্তী অধিবেশন আগামীকাল সকাল ৬টায়। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত ১০টা বেজে ৩০ মিনিট। নমস্কার, জয় হিন্দ।